লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ভরা মিনিট ফকেব চকসি রেডিও নাকার জুদুন কাদকা বেড়া দফা নীলি ইলিজা তেরনপি কার্ডম নাকা জিয়ার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে ওসিক নিফাই ইং কয়রানিয়ারকে ভমকুরু আর্নি জাইমেকে ওয়াংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারু ইসিরা টকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেনসিতা মেনাং লিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আর্জু একলংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আরপুকে দেংকি ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রসন্ত রংহাং ব্রডকাস্ট এসিস্ট্যান্ট রাজেন টকবি লাপেন বাংফু বাংফি কে থনকে ওয়ান আসাই কে ক্লেমা বাংকে সার্কলেং টিসুক

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন আলং কুপি পিয়া যায় মেক্সিকে রৎকা পার্জুপনিক জিমা নন পেন চেথান মেক্সিনাং পরফাই ট্রোরা মিনিট কেবা পর্ণাং লিতুম আসন আসন কাংডু কার্ডমালুন আর জু একলংজি পরফাই ট্রোরা মিনিট থংকেপ্রা ফ পর্ণাং লিতুম পিনিয়া হিরজির আর জু একলংজি পরফাই ট্রোরা মিনিট থংকেপ্রা সিরকেপ আ পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জু একলংজি পরফাই ট্রোরা মিনিট ফ্লিকেবা পর্ণাং লিতুম আসন আসন কার্বি লুন বারিম আর জু একলংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পর্ণাং লিতুম ক্লিম সোমার আজাইমেক আর জু একলংজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ্লিকেবা পর্ণাং লিতুম আসন আসন লুন চিতু আর জু একলংজি পরফাই নের কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আলম বিলম আজাইমেক আর জু একলংজি পরফাই সির কেবরা মিনিট গ্রিপ হওয়া পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জু একলংজি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জু একলংজি পরফাই কেবরা মিনিট গ্রিপ হওয়া পর্ণাং লিতুম টিরি মাকাই আজাইমেক আংডেং আলং স্যামসন সিং ইং টি আকাই আলামু আর জু একলংজি পরফাই ক্রে এসিয়া পর্ণাং লিতুম দিল্লি বেন কাপাচিটাক ইংডেং ফারো ইসি রা থংকেব্রা ফ মন কি বাত আজাই মেঘালং প্রাইম মিনিস্টার আকে হাই নরেন্দ্র মোদী আনিং আরলো আলামথে কেজাই আর জু ইংলংজি পরফাই ক্রে ইসি রা মিনি থংকেব্রা পর্ণাং লিতুম গুয়াহাটি বেন কাপাচিটাক আসামিস আলামলার পেন মন কি বাত আজাই মেঘ আর জু ইংলংজি পরফাই ক্রেহিনিয়া পর্ণাং লিতুম আকাশবাণী ডিফু পেন কাপাচিটাক মন কি বাত আজাই মেঘ কার্বি আলামলার পেন আর জু ইংলংজি পরফাই প্লিরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা লুনবারিম আর জু একলংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেবা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লুনবারিম আর জু একলংজি পরফাই ফ পর্ণাং লিতুম রংরূপ আজাই মেক আংডেং আলং কাবেতে রং পিলা প্যানজুয়ানিস রং ফারংবং চিহু চিপুট আর জু একলংজি পরফাই ফরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জু একলংজি পরফাই ফরা মিনিট থংকেবা ইসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি লুনবারিম আর জু একলংজি পরফাই ফরা মিনিট ফকে বা পর্ণাং লিতুম পিনি আলামজির আজাইমেক আংডেং আলং ট্রেসি রং পিপি পেন লামজির আর জু একলংজি লবং সোলামজির গে পিনি আকাশবাণী ডিফু পেন কেরত কাপাচে তাক চেং জি আজাইমেক ইকপ পরফাই ট্রক আপর্ণাং লিতুম সং পিমার আজাইমেক আংডেং আলং জেকুলিন তেরন পি পেন লামজির আর জু একলংজি লাপেন ইয়োগা পুথাক ফুডাং বিপি লাপেন ফান্ডার তেরনাং বং চিহু চিপুট আর জু একলংজি লবং সোজাই মেকে পিনা আকাশবাণী ডিফু পেন কেরত কাপাচিতাক চেংজি আজাই মেক ইকপ পরফাই ট্রোগ্রা মিনি থংকে বা পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার্জান কালিয়ালুন আর জু একলংজি পরফাই ট্রক্সিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি ডেট লং রিচিং হনালুন আর জু একলংজি পরফাই ট্রক্সিরা মিনিট ক্রিপ হওয়া পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামার্জানালুন আর জু একলংজি পরফাই ট্রক্সিরা মিনিট থংকে বা পর্ণাং লিতুম অক প্রাণা জাইমেক আর জু একলংজি পরফাই নর কে বা পর্ণাং লিতুম ইংডেং ফারুই সিরা থংকেবরা ফ মন কি বাত আজাইমেক আর জু একলংজি পরফাই নর কে বা মিনিট থংকে বা পর্ণাং লিতুম আসন আসন কার্বি লামার জানালুন আর জু একলংজি পরফাই সির কে বা মিনিট গ্রিপ হ পর্ণাং লিতুম লামজি রাজাই মেক আংডেং আলং আব্রাহাম তারু পেন লামজির আর জু একলংজি পরফাই সির কেবরা মিনিট থংকেবা পর্ণাং লিতুম ইংডেং ফারো ইসিরা থংকেবরা ফ মন কি বাত আজাই মেক কার্বিয়া লামলার পেন কেরত কি রুইথু আর জু একলংজি লাপন হেনলো পিনি আ ট্রান্সমিশন আলং কেরত কাপার জুজি আজাই মেক কে লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রোগ্রা মিনিট ফ প্লেংজি ডক ডক লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ

0: toll in Venezuela's earthquakes has risen to 1,430. The latest figures were released as rescuers continued the search for survivors of the 1-2 punch of 7.2 and 7.5 magnitude earthquakes that devastated the South American nation on Wednesday. Families have reported at least 68,900 people missing. Goa's 14-year-old international master, Ethan Vaz, has become India's 96th chess grandmaster after securing his third and final grandmaster nom at the Sarajevo GM mixed tournament in Bosnia and Herzegovina. In the FIFA World Cup, England defeated Panama 2-0 in their Group L match at New Jersey Stadium in the United States this morning. Jude Bellingham and Harry Kane scored a goal each as England secured the top spot of Group L. And that is the end of this news bulletin.
1: লাগে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লং পেন মেগাহার্স ভারু ইসিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামে নাংলিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আরজু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ট্রগ্রা মিনিট কে প্লেংটাং লাসিয়া দুন্থু কাংদু কারডম আলু না জাইমে কাংডেং আলং কেচেংসি নেলসন তক বি পেন কিলুনালুন আরজু ইক সিনাং আলু নালাম থে আখেইটি নফান থানজি আতমো

0: কেতাং বলন রে চাইদি আল্লার কর্মান্ডু আলং কে জাব আমঞ্জের বাই নেসেং কংসাম লাসন সি কার ই লাহেন লো আহপে ইপি আপুর ঠিমি মান্টু সি মঞ্জি ও সিংক্রেং পি চি ফং চেলো জি পুনে কাজাদি সেং চেখাং উন এ সিনে পিনি নি সেং নিসেং কাদের ডু চিচি নি নেপেন লানে ইনু সাম্পুং ওয়েট আসামি আদাব কংথ্যাং আর এ আপনসের হুনমেলান কং হু লতি চেচার ফ্রিফ্রি নিং ক্লোজে বিনং বংশ আপর কিমি রানাম কসরজন বংশ আলির হিরজের ফাংচপি
1: লাপন আপর্ণা লিতুম হিরজের ফাংচপি কিহির হিরজির আরজুইক লংটাংল কেনং সদ কাপাচিনি আলামজির আরজুইক থাম আকাশবাণী ডিফুয়া জাইমে কার্যদন জি আফান আর নিবাং তাদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ভপেন পরফাই ট্রগ্রা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী ডিফুয়া জাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকের আপেন আলিতুম আরজুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফু আজাই মেকে দোয়ান কার্যদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ কেপ আপরপেন আজো পরফাই কেপ আন এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারু এসিরা তকবরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেনটা নাংলিতুম আরজুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনিজি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনটা নাংলিতুম আকাশবাণী ডিফু আলং হুমরিদাম ইকতামে ল্যাং হেনলো এপ্রাণ ল্যাং হেনলো এচে থেলো লাসি ল্যাং পাচে হো ইকদ্যাড়ি কিজন আল্যাং আর নিবাংতা মিনিট ফপেন মিনিট ক্যাপ আন পার্কলক পেমেরা পুথত পাংসাম থু আনসি জুনাংজি ল্যাং কাপাসো ই আফুলে আলং আমাজি পাংসাম নাংজি আকাপ্রেক আফুলে আলং জংসি পাজয় থু পুলোতে লাবাংসু আল্যাং চেহু থু দেয় তাহায় দংকর লাপেন লাংটুক আকুং আর

পুষি বাংলা শ্রী কৃপিল যং বংকে সরঞ্জিং জীবানসি বংশিগ্নি কক্তি কং শিবা ফুটুং ফুরায়ংকে বৈশিগ্নি বৈ

লাপোয়ান অপর্ণাং লিতুম আসন আসন কার্বি লুণবারিম আর জুয়েক লংটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরভাই ট্রক্সি প্লেংজি ডক ডকল লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচেতাক হিন্দিয়ালাম পেন বিরতা আর জুয়েক লংপো লাপেন পরভাই ট্রক্সিরা মিনিট ফ অপর্ণাং লিতুম দিল্লি পেন লেথত কাপাচেতাক ইংলিশ আলাম পেন বিরতা আর জুয়েক লংজি

0: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
1: সলাওক সলাওক, অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
2: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে FM বেনালং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেন সিতামে নাংলিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আরজু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিরা মিনিট কে প্লেং টাংল লাসি আদুন্থু ক্লিম সুমার আজাইমেক আংডেং আলং রূপজিলি ইংটিপি পেন কে যাপন আসন আসন ক্লিম সুমার আজাইমেক আরজু ইক সিনা
3: কার্যারা দন ফান্দামি নীলিহীন প্যান সুরি সুরিয়ে কার্ডম পাজিরিকল পিনি নীলি তুম লাদাক স্টুডিও লং ক্লিমসুমারা যাই মেঘ পাদোপঞ্জি ফানসি বড়ি ইকল লাবাং সাই মেঘ আলং নীলি তুম লাদাক আকাশবাণীহীন প্যান কাচোফাপন বিউটিফুল গেটস একাডেমি মানজা আলং লো চার্লি বম আবং সুমার টুম পেন্সি লাবাং সাই মেঘ এ পাদোপঞ্জি ফানসি বড়ি ইকল তাংতে নন বংশমার তুম পেনলে আমেন লাপেনতে আকুর লাপেনতে আলাং তুম চাচারলি আপু থাকলে আর জুপাং চেং পনলো না তাংতে বংশ নাং মেনে পিল চেথানিমা
4: কার্ডম নেমেন কে আমু সিংহি
3: নাং কোয়া নাং দেংলো বংশ চারলি কে
4: নে ক্লাস ওয়ান সি চারলি
3: নাং পিনি পিল বংশ পারজুপনি কে
4: নে ইংলিশ পোয়েম কক রোইন দা মন টু টেল আস টু রাইজ এন্ড হি হু লাইজ লেট উইল নেভার বি ওয়াইজ ফর আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ ইজ দা ওয়ে টু বি হেলদি এন্ড ওয়েলদি এন্ড ওয়াইজ
3: লান বেলো মা বংশ চক ল জুমি সেন ল কসন ল জুমি সেন মা জুমি সেন দি নন কে আনুর কাপড়ে ফানলে আর জুপন থুলো নাং দে তাংতে বংশ নাংমে নে পিল
4: কার্ডম নিমেন কি লিরমিক্রুপি
3: লিরমিক্রুপি দি নাং কোয়া নাং দেংলো বংশ চার্লি বম কে
4: নিকা চার্লি ক্লাস থ্রি
3: তাংতে বংশ নাং হবিস পিল বংশ চেথানি মা পিপিসি নাং ক্লেম নিহাং ল
4: ড্রয়িং প্লেইং
3: কে বংস নাং পিল নাং মঠেলতে পিল চেমা নাং তুমকে নাং এম ইন লাইফ পিল জেঠানিমা
4: ডক্টর
3: ডক্টর দি গে নাং ফেভারেট সাবজেক্ট পিল
4: ইংলিশ ওয়ান
3: ইংলিশ ওয়ান দি তাংতে না ইংলিশ পেন রাইম সিসি পারজুপনিমা তাংতে নন কে পোয়েম লি আরজুপন নাং দে
4: আই হ্যাভ এ গড হি ইজ এ ফানি পেন হিয়ার ইট এনিথিং হি ক্যান গেট রেঞ্জি হে মডেলিং ক্লে গ্র্যান্ডপা সক মোস অন রক রিফ অন ট্রিস বিস অ্যান্ড পিস লেবার অন ক্যান্স রেঞ্জি প্যান্স ওয়াচ হিম লিড ওয়াচ হিম মাঞ্চ হি থিং এনিথিং গুড ফর লাঞ্চ
3: লানবে লমা বংশ কসন ল জুমি সেন লমা জুমি সেন দি নন আকল আসন থাক থাক আনু কাপড়ে ফানলে আর জীবন থুলো নাং দে নন নীলিয়া দুন্থু কার জুপন্ধু জি বংশ হানসে আর জুপন্থু প তাংতে বংশ নাং মেনি পিল
5: নেমেনে সের ডাবন ইং টিপি
3: কোয়া নাং দেংলো বংশ নাং নন চার্লি বম কে
5: ক্লাস সিক্স
3: ক্লাস সিক্স দি পার কে পিনি পিল বংশ নাং পার জুপনি কে
5: ইংলিশ পোয়েম
3: ইংলিশ পোয়েম তাংতে আপোয়েম মেনি পিল বংশ
5: ফরেস্ট ফায়ার
3: কালাং দি তাংতে কাতু কবিতা পোয়েম দে আর জুপন নাং দে
5: Forest fire, someone dropped a burning match unheeded by the way. It cuts on fire some underbrush. It user did not stay from grass to brush, from brush to trees. So steadily it ran that no one even guessed or knew just where that fire being. Someone built a campfire and tried to put it out. Thank you.
3: Lanwe lama bangso. চলো দি তেনন কে নে আদুং আজির পি ফানসার জুপন্থু প তেনতে বংশ নাংমেন কে চিথানিমা
6: কার্ডম নেলিমেন কে এলিস ইংহি পি
3: ওয়া নাং দেংলো বংশ নাং নন চার্লি বম কে
6: নে ক্লাস সিক্স আং দেং সি চার্লি ব
3: ক্লাস সিক্স দি নাং হবিস পিল বংশ
6: নে হবিস কে স্টাডিং এন্ড ড্রয়িং
3: কালাং দি নাং কি ড্রো তা নাং নিং হ্যাং উমা পি পিল বংশ নাং কি ড্রো ড্রো পন কে নাং নিং কে হ্যাং নাই কুপিল কি ড্রো নাং নিং কে হ্যাং নাই কে
6: সিনারি এন্ড মাউন্টেন
3: হাই দি তাংতে বংশ নাং এম ইন লাইফ পিল চেথানিমা নাং মঠেলতে পিল চেমান কাং তুং কে
6: এম ইন লাইফ কে টিচার সি চেমান কাং তু
3: টিচার দি আগে নাং স্কুল লো থান বাং নাং তোমার টিচার আং বং পেন কমা টিচার ফান ল নাং নিং চিং সাম নাই কে
6: মিস রূপজিলি লাপেন মিস দেবিকা ফান
3: কালাং দি

0: কে পিনি কেনাং পিল বংশ পার্জুপনি কে
1: নে পিনি কার্বি পোয়েম সি পার্জুপনছি
0: কার্বি পোয়েম দি তাংতে কসন ল কাদু কবিতা পোয়েম আর জুপনি তুং মেং তুং তে
2: দুম
0: নন কে পোয়েম লিয়ার জুপন নাং দে ত তাংতে বংশ পাংচেং পনয়
1: পোয়েম আমেন লাকে মির আপু ওয়াং নন বং মারলি ছেলাংরা ইলি মির আপু লগনা আসন সন আমির আলন কে দো পেন মির আলে খ্রংনা ইংনাম অরন পি আং বং তাম হিডি নেমফ্রু আং নিম ক্লান পিপলি পেন পিজ রিম রিম পু কংওয়াই মির আপু সকদাম অসমার দো আ নিং ডগলো নং ফান চিনি উন মানাং মির আসন থত সি নিং পাকলার লোনাং লাসন সি নিং হ্যাং মির আপু বেনসি নিতুম নং কারদম ও হেমফু আরনাম কিসুং কে বয় পেন রাপ থা ও আরনাম চিনিং রি নং ফান
0: চকল জুমি সেন ল বংশ কসন ল জুমি সেন দি
2: জুমি সেন
0: জুমি সেন নন কে আদু কাপ্রেক ফানসিনি আর জুপন প নাং মেনে কসন ল বংশ
3: নিমেন কে জেনাথানিং হি
0: জেনাথানিং হি দি নাং নন কো আনং দেং ল চার্লি বম কে
3: নন ক্লাস 3 চার্লি বম
0: ক্লাস 3 দি ফেভারিট সাবজেক্ট কি পিল বংশ
3: কার্বি
0: কার্বি মা কার্বি নাং নিং হ্যাং ও মা মা ল নাং তো হান কার্বি নাং গে থান কে
3: সালি দালসন
0: কালাং মা গে নাং পিনি পিল বংশ পার্জুপনি কে
3: কার্বি পোয়েম
0: কার্বি পোয়েম দি তাংতে পাংচিং বনয়
3: চিনি নে হেমফু কুমার ল নাং নি নাট চিবাতু মা লা নি কাং হন লান কাং জিন চো নাং নে কালা না নাং হেন ল আর নি নাং হেন ল চেকলো পি চ্যাং আদাম নাং হেন ল ইংহুন নাং হেন ল আরবে শক স্যাং রেং চেনাম লা তুমন কাং সাব জাবিল আদা প্রাং প্রাণ কে মে আফান লং উন ল লাহাই কেমে আদান আন হেমফু লা নাং কাম
0: চকল জুমি ও ল আংকে নন কে নিয়ে কাপ্রেক আনুত ফানসার জুবন পদে তাকতে বংশ নাং মেনি পিল
4: কার্ডম নেলি মেন কে জেরমেরিং টিপি
0: জেরমেরিং টিপি দি তাংতে নাং কোয়া নাং দেং ল বংশ চার্লি কে
4: নে ক্লাস 4 আং দেং সি চার্লি পনব
0: কালাং দি গে পিনি পিল বংশ পারজুপনি কে
4: নীলি ইংলিশ পোয়েম সি পারজুপঞ্জি
0: কালাং দি তাংতে পাংচিং ওই বংশ
4: আই ওয়ান্ডার হোয়াট উইড হ্যাপেন ইফ দা ক্লোথস ফরগট টু রেইন ইফ ইট নেভার এভার রেইন এগেইন আই ওয়ান্ডার হোয়াট উইড হ্যাপেন আই ওয়ান্ডার হোয়াট উইড হ্যাপেন ইফ দা সান ফরগট টু শাইন If it never ever shown again, I wonder what would happen. I wonder what would happen if the wind forgot to blow. If it never ever blew again, I wonder what would happen.
0: Choklo, thek olo bongso nang. An par ke nang pilo nang hobbies ke bongso, chithani ma?
4: Ni hobbies ke drawing pen painting.
0: Kalang di? An par ke nang mothelo te pilo chema nang tung ke bongso nang aim in life?
4: Ni aim in life ke teacher.
0: Teacher di? চকল তে নন আকাপ্রেক পিল বংশ পারজুপন্থু লাংকে
4: রাইমস
0: রাইমস দি তাং দে কাদু কবিতা রাইমস লেয়ার জুপলো নাং দে

0: हमको लगते कितने प्यारे। थैंक यू।
1: চকল জুমি সেনল আমপার কে নিন আনু কাপ্রেক ফানসে আর জুপন প নাং পিল বংশ পারজুপনি কে
0: নে ইংলিশ পোয়েম সি পারজুপনি
1: তাংতে বংশ পারজুপনন কাদুকা বে ফান্তা
0: দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ পপি এন্ড আই মেড এ ম্যান অ্যাজ আই ওয়্যান ওয়াকিং

0: কাম দেখবার
1: কে নন কে কাপড়েক পিল পারজু পন্থুলাং কে
0: বাবা ব্লেক্সি বাবা ব্লেক্সি হ্যাভ ইউ এনি বল ইয়েস স্যার থ্রি বেগ বল ওয়ান ফর দ্য মাস্টার ওয়ান ফর দ্য দেম এন্ড ওয়ান ফর দ্য লিটল বয় হু লিভস অন দ্য ল্যান্ড
1: পছন্দ লো জিমি সেন মা
2: জিমি সেন
1: নন কে নিয়ে আনুর কাপড়েক ফান্সে আরজুপন প কমা ল স্মার্ট নাই কে তো পিল বংশ পারজুপনি কে
3: নীলি হিন্দি পয়েম সে পারজুপন জি
1: হিন্দি পয়েম তাংতে পাংচিং পনয় বংশ
3: অপোয়েম আমেন কে সুবহ সবেরে নিকলে ঘর সে বচ্চে দেখো চলে মাদরসে স্বস্থ বস্ত্র হে সুন্দর বস্তে বচ্চে নিকলে গাতে হসতে ধূপ পড়ে চাহে হো সর্দি বচ্চে পহনে আপনি বর্দি চাহে বরসে ছমছম পানি বচ্চে করে না আনাকানি থ্যাংক ইউ
1: চকল জুমি সেন ল বংশ নন কে আদুন কাপড়ে ফালে আর জুপন আং দে নন কে আদুনথু বংশপেন কাপার জুপন থুই দোলাং তাহ তাংতে বংশপেনলে আর জুপন আং তাংতে বংশ পিল পার জুপনি কে
4: রাইমস
1: রাইমস দি তাংতে রাইমস লে আর জুপন আং

0: থ্যাংক ইউ।
1: চোরোপার ল বংশধম হান জুমি সেন পেন লুন জির কেপার জীবন থেকাপ চোর ল কাদুকা বেফানস্তা মে ন নিলি আকো বংশ হিন পেন পয়ম কেপার জুপনি দথুলাং পু তাংতে বংশ ফানলে আর জুপন নাং পিয়া পয়ম তং কাপার জুপন জিনে তাংতে বংশ পিয়া পয়ম ল নাং পার জুপনি কে চেথানিমা
0: লিটেল বাই লিটেল বাই
1: তাংতে কোসন ল কাদুকা বেতা পয়ম লে আর জুপন নাং দি কাদুকা বেতা আর জুডুন হু ল দে ত বংশ পাংচেং পনন
0: little by on a corn said as it slows and in its mossy bed I am improving every day hidden deep in the earth away little by each day it grew little by it saved the dew downward it sent out a thread like root up in the air spread a tiny shoot day by day and year by year little by the leaves appear and the slender branches spread far and wide till the mighty oaks is the forest pride thank you
1: chorolo bongsophan jumi sen pen poem kapar jupon thekapot choropar piklo non bongsohin penako asika pre kapar jupon dothulangpu tangleni bongsophan se ar jupon po kopisi par jupon jima po তে বংশ নাঙ্গা পার জুপনি আপয়মামেন পিল পার জুপনি কে
2: নে পার জুপনি আপয়মামেন লাকে ইফ আই ওয়ার অ্যান অ্যাপল ইফ আই ওয়ার অ্যান অ্যাপল এন্ড গ্রিউ অন এ ট্রি আই থিঙ্ক এ ড্রপ ডাউন অন এ নাইস বয় লাইক মি আই উইল নট সে দেয়ার গিভিং নো বাডি জয় এট ফল ডাউন এট ওয়ান্স এন্ড সে ইট মি মাই বয় থ্যাংক ইউ
1: চোরল বংশফান জুমি সেন পেন কাপার জুপন থেকাপত কোসন ল জুমি সেন দি নাকতুম সপ্রাং আর জুপন লং লমা ল সো পয়েম আর জুপন লং লদি চোরল বংশফান পার্কে নন মাল কাপার জুপন থুই দোলাংকে হিন্দিয়ালুন দি কোসন ল কাতু কবেতা হিন্দিয়ালুন আর জুপনিং তুম মাইতুং তে আর জুপনিং তুম দি নন কে লুন লে আর জুপন নাং তাংতে কাতু কবেতা
3: হামনে

লাপন পর্ণাং লিটুম কে সি এস বালিপাথার পেন কিলোনালুন আর জুইকলং টাংল আদুন্থু ধনসিং তেরন লাপেন আরি সাংহা তুমপেন কিলোনালুন আর জুইক সিনং আলুনালাম থে সোকার বি লংপি।

দীপু রংজাং ফংপেন, রবিরাম রংফার, সুখিলা তেরনপি, শেয়ারলিবন রংফার পি লাপেন, আচু সেনদ রংফার, ততাংতে আর্জুয়েক সিনাং লাবাং সোয়ালুন।

0: Cimin semua nak jum di fuasor suke. Rong asor bang lo pelutik. Kaita nang hang de nang pulo. Kaita ke cimin lo. Di fuku pedera di fuapan. Rong cimin pulo no.
1: Ka cimin kali lo dipunu. Aho kalam lo. Nitu nge pa coba dekhedet ke maho.
0: Hak rasuke. Nang tunge pa coba ebete. Nitu nge pa coba maho.
1: Ili ha ema lo damig la hala long ki te dang le dang lo jo
0: damo ni la o sa mo ben ke jing ki ji jo ma ko pu lo sa po
2: la pu lo na am ha kai bai pi ning tu ke a hok che tha na po a khim ki thur bi nong rong ma lom tu ke non ma lom ke কে চোলং লে কে জু নং লে লগ লোকে মহাজন তুমলং সি বন্ধ খন্দুয়া তিরওয়া দাম রেবলু নে তনি সুমানং সপি এতমাত পি নিং ঢুকে হা প্রে সি হিনি ভে তলং লে তা চো ক্লেম দেখ থে চো দাম দেখ থে লোক সাই দু আখে সান্তার জিলাং লোক আং সর ফা নং পাশু নাই তাং হুম ফাগ জনতা হবে বই জনতা হবে এ বিধি থেক থে অংকে হা প্রে সিহিনি ভেদ অলং লেতা বো ই গতু মাসি বন্ধ পিদে লোক অংকে নে কিসু লোক মনকে না চলো সাইদু
3: মনকে আবেদে ধানো সাইদু মৌরি দে পুয়ান চলো কন তংকে হাঙ্গি পুলনে
2: সুরি গে থম বাক বুলতি সুরি হিনি গে বন্ধ লাপ্রেং চিতু প লাপেন সুরি সিকে ফেলাং চিরি প পুলো সাইদু
3: নাংলি গে তাংতে অনাম
0: নাংলি নাং পিদুন থেক জিমা কাজু অলন কি পিচকসি আতুমি বেন কাং হং কলো মোটর ভাড়া নাং বিদুন নিফান তাং কাকে নাং জি ফার নাং বিদুন থেকিমা
3: ননা মাতকে আবে ইক দেলাং হ
0: থেক থে তে হার অং মাং দু নয় নাং তুমা মুখা এনে সি অফিসার কে তিক্রং চ
3: নিনি তুমকে অফিসার কালি ইক দেলে অং কেরানি আকাম চটকে
0: কেরানি নন তুরনি নন অফিসার লো মা কালিমা ওসাপো অফিসার হো হো
2: আকাই কালাং তে মা না
3: কুপিসি না কে দাম জুইল হে মা লগে কুপিসি কে পাংরে হুলো নে হো
1: লংকি ল সকুরি পমে ন লি দে তং হো আনি চি পা অই আনি চি পা থি ল মু পেন্তা
3: না ই কি পালু হি দ বুথা না ভাদা কুপি দং গে চিপলাং দে লনে উসোতা হো
1: ইস নি গে থানা বেক থেলো মু পেন্তা থান পিক লো হডং গে জুন চম নে পিনি কে
3: দাম হেরা কুপি সি কি দাম দে দেরোয়া
0: নাংলি ওং আফান্তাল্লা পু হেলামা নাংলি
3: নাংলি ভান গালি তিয় নাংলি সুপি ভান জো
0: নীলি সুপি নিগে কাবে দেখে নীলি ভান গালি দি কুমার ভান হিলা দানাং করেন আপেন হাই চলি
3: নাংলি তো ভান গালি তিয় না নাংলি সুপি ভান নন সি কি থোলাং মা তিয়ং জো
2: কালিকো

0: নিজে পিছিয়ে ধরলে আমি টেপি পুরি খাতা ফেলে সাকুরি তালা পুরানি নিজে থিদুন নন্দন জিমা পুলাতা নন্দন দিনের বিনাম
1: জো না ইকা বাংলো জো
2: কুপিয়া পদমাটি কলঙ্কি পুয়ানা কে থিয়ে কে চিরোরে না নিঙ্গি থিয়রে ঢেক চকলো আরং ডং হো
0: নিগে বিরসে কে তো কুপিসিয়া লিগে তো লাংমা কই নিনি হয়ং চিকাউ নিল দেলো নিগে চুগে পুরি খাসি কে ফেল নন কে সাকুরি তে লং লিলে তাও ক
2: না হক বাঙ্গি জুম চমাক
0: মাসাসো নিনি হয়ং সি মাসাসো জুম চংলো নিকে কানিন জয় নামুনি লুকই নীলা আন রাবলং কাছে পাদুক দুন্তা নিফানকে না ইসা কুড়ি তো বাপন লং লিলে তো হক নিকে নিকা বিনুমা লোনে কাচালি থে কালি তাইনে কে সাকুরি রে চুকলেন ক্লেতে পিলো নিকে ক্লেন থে পো
2: লাহলো হা সাকুরি হাং দুম তোনা মেলাং পুলবো পড়ি বা মেকা থা পুনাং খালো মাটিক নাং মেঠাং সে পড়ি কি ওবো মাটিক
0: ক্রসিং কে নাং পাতো দিছি তাং দেলে কুবুসি নে গচালি থে গলা মাটিক নো ঠুকে নিয়া জাতা ক্লেন নেলো হেম তো জয় খাং জাং ইলা লামে নে পো
1: লাহলো আপলা পেন্তা দুন্তাবারে রি লাহাই কে আলে আবে পুনাং থান লবো নামে থাং সে কালে জুজে কে
2: রাত আলম গিদুন গিদুন দে আলম কালি নাং হেম নে দেবা সিতা আজাত চতের লে জেঠে বুলে দে আলে দেবো অহক পেতন কে নাং কম পিঠে লাম চিনি নেলা ইপাই ইপো আবেদে পেন নিকো আন কাছে পাদুগলো নে লাকে নে সি চিচি নিল নাং বিহেগলাং নাং পানে কো আন নাং চিং হন নিনিং কি মাথা ইপা ইপো আমাং পাপলেং বে গিপু নাং পান ডক্টর ইঞ্জিনিয়ার নাং পমান বে গিপু বন্দা পিনি নাং জং সি লাপুসন পুরতে অসল মাকো
0: নিকে চিপাথি লড়বুকো আলে রেলো
2: মাদু তালে কাবে মুনি রাবে মুনিত কে বাং ফুতিন দা ইসব ইসনা কাম একলে মে থেক দো মুনি জংসি ইনিং হাই আপেন বড়ি পুলতে কি উনি এসন হবে কার বিয়া খায় কপিয়া পড়ছি পিনি আলিয়ান দা পাপি খুবল নাং সন থাক থাকছি মেথা একলে মুন একলে উনে লাপেন কে মাইয়া কাম চিনি নে দা পড়ল পিঠে কে মুনিত কে থিয়াং দেং তিনটা কে রং বোম আসন কাপে কাপে আসন সি ফির ঠেতে আওয়ে তিন সি কাপে নিতুম আউট কে মে তিন লেকে পাস হতে সাকুরি কে লং জয় মুচর সিতা নো নাং তুম আওয়ে কে আসন কালিলো মে ত্রি কে পা আবার কে হিসাব মে পিন আসন লো বিনি এমে কে পাস বাংটা কোরুইলো লাসি সাকুরি চুতন কে আলে হবে ব্যাং বিহারি মারি বেঙ্গলে তুমি সাকুরি চকলে মা কে আহো ঠুকে ঘুটি পুম নন ঠুকে লাখ লাখ মহাজন কসল তুম সিতা বিজনেস ক্লেম দিয়া ফান্সি বডি নাকু লংলি ফেলাম ইতুম ফান আকি সুন্দমা কার বিয়াল সম্ভব লংলে কিমে লংলে কি জয় কিরং কমান্নির দমথাল তুলামা আবেলু মিত্রিক বিয়ে পাস হতে সাহিত্যিক নদাং মালি কার বিয়া তুমকে না দাসা মা কত্তি কি জি বিজনেস মা ক্লেম জি ইসন মা ইসন ক্লেম মা
0: টাঙ্কা কে নে গুনা লগে নং পো টাঙ্কা বি পিলি কুসো লগে কেন থি জি
2: থা নিলা মা জুথা বিজিলে দো পুটে

0: nilitum karjulong alam la tak difu radio station along ta ason ason alam ka pacha thangawar sai do pute lapen on parta adama sar mahang ke thek my meeting alam ka pacha thang jiawar sai ta doma
1: do
0: ba antela ke mi pik alam jer la he
2: nangli tunyo se laka do ka welam the ang ton lam chini jili putang te all india radio difu station along nang humrita me
3: প্রতিটো ঘরের বাণী আকাশবাণী সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰির সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত নতুন আকাশবাণী
4: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে ওয়াংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলংপেন সিতা মেনাং লিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আরজু ইসলংজি নন স্টুডিও ঘুরিয়া পরফাই ক্রেসি প্লেংডা পলাসি পরফাই ক্রেসি আ পরপেনাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংডেং ফারো ইসিরা থংকেব্রা ফ মন কি বাত আ জাইমেক আলং প্রাইম মিনিষ্টার আকে হাই নরেন্দ্র মোদী আনিং আরলু আলাম থে কে যায় আরজু ইংজি পরফাই ক্রে সিরা মিনিট থংকে বা পর্নাং লিতুম গুয়াহাটি পেন কাপা চেতাক আসামি সালাম লারপেন মন কি বাত আজাইমেক আরজু ইংজি লাপেন পরফাই ক্রে হিনিয়া পর্নাং লিতুম আকাশবাণী ডিফু পেন কাপা চেতাক মন কি বাত আজাইমেক কার্বি আলাম লারপেন আরজু ইংজি

non se lampon bomlo labang so asai pen a jok MSME lapen aerospace sector a hina na thu akimi a jakong chelong pon thulo lapen ke voreng akrong sitami nangbat bom tanglo lapen atmanirbhar bharat akimang sitami nang ingtang bomlo non labang so chiklo DRDO a hin pen methanga det along kaselam long range land attack cruise missile asat kelang asai pachun ponlo labang so asai DRDO a laboratories lapen indian industries partner atum chelangsi claim ponlo piniarni talo along pen hasining angsong anta ili tuma det ancho si ke jogwan lapen ke jakongsi nangchiman bomlo jirpo jirpiatum vose ke chiklo non isi ke the dung asai ki chundu thulang bharat a kabor ipon along sumindar adet ke du anta nangchirap chitu dunsi non aphong International Day of Yoga Ahut Sumindar Angkang Pi Along Pen Long Surihini Rapharo Pho Penta Aki Ong Adem Along Yoga Ajay Mek Deng Ponlo Ili Tuma Det Along Sitami Suri Suri Amulu Gatum Kaprek Kaprek Adem Along Yoga Ajay Mek Along Chirap Chitu Dunlo Non Labang Suha Chiklo Ahmedabad Along Kepadu Pon World Yoga Sana Championship Aputak Sitami Penang An Chinki Jithan Pon থেকপন লং লবং সুগা চেপাতি এলং ভারত পংরুম পেট পেন ফারুই সিরাপ্লি কেপ্রাপ্লি আমে দেল চেপাহাই দুনল লবং সুং বং পেন ফারু সিরাহিনী সেরানং ই দোলো লবং সু চ্যাম্পিয়নশিপ আলং ভারত হেলো মেডেল কে হাই দুন কে অং নাইলো নীলিনং ই কে হাই দুন আবং ফুবং ফি কে দু আন ফান্তা সুরি সুরি কুরবং থুপা জেরলো জেপো জেরপিয়াতুম মাদুয়া দে চিতামি আকার জং কে হালাবংসু আদেত আরাত আতুম হেলো লাপেন হালাবংসু আদেত আরাত জংসি কোপিনি এসন কে ক্লেম জিয়ফান লামরাই দেং দেতলো পুলোতে আলাংলি তুম আকেমাং কেপা প্লেং জিয়ালং কে আজাতা বিদিলাং নোতা খামখেউন এলো দেত কে কিম কেরাং আলং বাং ফুতিন দেত আরাত কাচি রাপচি তু দুন লাবংসু আজাকং ভারত আফান ইসি কে থে দুং আতিরিয়া সনসি নাংচে মানলো জিরপি জিরপো আতুম নিজাং ইসিয়া হিনা নাথু রনথামা কাছে দান থেক দুন লংসি নীলি দেত আরাদা ফান পেনাং আন আসন কেপা চিনি পন্দু নীলি পুলো নাংলি তুম উন আন পেন কে ননা মাত স্যার রূপ কে নামনি দেত জিয়া ফান লাপেন কে দেত পেন আংতান কি জুই দাম দি দেত জিয়া ফান লাপেন কে কার পুলিং আপু থাক যে তামি নীলি পা চিনি পনলো লাপেন কে নীলি সাই কাতে কি আকর্তে ইংজির আতুমা ফান সিতামে সাই কেতে কি আলং কেমিকের চিপারিদেং দে দেত পেন লবং সুয়ালার উন আনপেন কে লংলি পেন কে প্ল্যাং আহো অর কাচিপরে দেং জিয়া ফানসি পাচিনি পনল জিরপি জিরপো আতুম নীলি দেত আরাত বাংফুতিন ফান্তা কাচুরো পাজির আথে নীলি লবং সো কে পাচিনি পন আলং নাংলি তুম নাং কাছে দন দুন চটকালি সি আসি তিন আলং সিতামি নাং চিরাপ চি তু দুনল নীলি ফান পে নাং আনা হেম তুন আতুম কিদো নাংলো সি আমেথাং আনিং আরলো আলামথে নাং পাচিনিল পেনাং আনা হেম তুন আলং কে আলাংলি তুমচে পারাই পনলো জংসি পাংরি পাংদন লে দুপু সিতামে নন আফং আবাংকে শেয়ার রূপ আবাংকে নাম ই গেলো জংসি আকে নাং সদ দুপুলোতে আলাংলি তুম হেম আলং কে নামতাং আবান আসের আবাংসি রিসাইকেল ক্লেম থুসি আকিমি সেলাম থুপো লাপেন কে সোশ্যাল মিডিয়া আলং সিতামে পেনাং আনা তুম টক ইগলো নন এ বয় আলাংলি তুম দেট পেন আংতানকে জুই দামজি আপ্লেনিং আবাংকে ক্যান্সেল পন দেটলো পুসি জিরপো জিরপিয়া তুম কার পুলিং আপু থাক সেতামে পেনাং আনা মুলুক আতুম নীলি ফনাং চে থানলো পেনাং আনা বাংফু আতুম আর নিবাংতা একরং বেট আতোবার কে দাম আলং সেতামে আমে থাং মেথাং আকার চে পনসি দাম পটিটিল নন আবাংকে আলাংলি তুম দাম রাপেটিটিল লাপেন মুনিত আতুম উন আনপেন কে বাস লাপেন মেট্রো কি দুনসি কি অংলো লাবাং সুয়া জক পেট্রোল ডিজেল আবাং পেনাং আন জকল লাসন থাক থাক দেট আলং পেনাং আনা দিম আলং কে লংলি আহো অর কাছে পারে দেং পন আফাই নাংকে বাদ আবির টাতা নীলি লং নাংলিল জিরপো জিরপিয়াতুম নীলি নিং আরং একপিক আনল আথে নন গ্লোবেল ক্রাইসিস আপর আহুত ইলিতুম ভারত আরাত আতুম চেলাং পেট পেন কাছে সংদুন থেকে পট নীলি নিং থেল বাংফুতিন দেত আরাত কাচিরাপ চেতুদুন লাবাং সো আজা কং পেন ইলিতুম আফান আন সুসে যা কং নাং পাঠে ঢুপো কিছু নাং দেং আন নাং পালে একপো নীলি কাচিং হন দেত আরাত ইলি তোমা দেত আলং কে মহাং কেথেক আর্নি পাংরি পাংদন হেম তুনি সিয়া যাই মেক আলং পেনসি হাম ফাঙা ফান্তা ইসি

arangli monit atum labang su hargila abu aputhak ka phere thap aputhak kepachela thu ji phansi lamchak chipi ponlo arangli swarlo atum pen chingki ji than ponlo lapen arangli monit atum mafan science aputhak than ponlo nonke penang anasar pimara tumki labang su abhijan along chirap chitu dun bomlo nonke monit atum aning chelar pangcheng ponsi aprang hala bangso hargila abu aphan kertang du pupen কার্পুং প্লুং আবু ননকে ফুলা বংস আবু আেন পেনসি চেথাং পনলো পেনাং আনা রং আসর আসার পিমার আতুম লবংস আবু কেরাই কম জি আফান আপ্রাং বাং বমলো নন কালাংলি তুম আফান হারগিলা আর্মি পুয়া মেন পেনসি চিনি পনলংলো লবংস আসার পিমার আতুম হামফাং আলং সিতামি চেসং পনলো হামফাং আলং লবংস হারগিলা আবু আপুথাক থানপা চিনি পন জি আফান আজো আনারলো সিতামি ক্লেম চেপা দুঃখ পনলো আলাংলি তুম আংথেক পাকলাং পনলো জংসে আহক পেটা বেটা থান পন পুলোতে কোয়ানলো নি সুরি সুরি আলামকে ক্রয় থাপ আলাম সিতামে চেলাড়ুন জিরপো জিরপি আতুম নিলি কাইকে তা নিং যে ইকবেড়ল কাইকে পাথুবেড়া তুমকে কাইকে তা পাপু বেড়পো নন দেত আলং নন কেথুর মিয়ারি সয়ে জাঙা তুম আফাই নাংবাদ বমলো লাতুমকে পাথুতা পাথু বমলো লাপেন পাপুতা পাপু বমলো আপ্রাংবান লাংদামলো পুলোতে ননকে পেনাং আনকে থুর মিয়ারি সোয়ে জাং আতুমকে কে পাথুয়া হিনা নাচি কেরিয়ার চেসলামপন বমলো নীলিনা গালিয়ানালং পাশন নি আকাবর ইয়ালাম আর্জুলং ইকলো লাকে ইসিয়া বাংকে নাগাল্যান্ড বেবি লিগ আমেন কার্জুলং পেন নাগলিত মাথা তাহাইপ লাকে কি বিহেক আউস মারাতুম আফান রং রু কি জয়ী কে পাথু তাপ আর লিগসি কে তিনজি বঞ্চিতা লাকে লাপুসন গালি লাগে কে বিহেক আউসমার নিংকান ফেন নিংকান গৃহিণী আটা আতুম আফান আলিগলো লাপেন লাকে আলাংলি তুমা স্পিড লাপেন তেলেন কে লাংজি আফান লবাংসু আলিগ কে পাং চেং পনকে লাগে উসমার আতুম আফান ফুটবল হিনানাত আনিংকে পাহাং পন জি আফান নিংকান ফেন নিংকান গৃহিণী আটা সুপিন সু লাপেন সু আলো আতুম সিতামি নাগাল্যান্ড বিবি লিগ আলং চপাতি দুন লংলো লবাংসু আলিগ কি বিনন কে নিংকান কে থম আন প্লেং ইগ এটলো লবংসু আলিগ পেন আজক পেনাং আন আউসমার আতুম আফান পেনাং আন আনিং রুং পনলো জিরপো জিরপি আতুম নাগাল্যান্ড আলং পুথত ইসি আকবর ই পন দুথুলাং লবংসু আমেন লাকে নাগাল্যান্ড উইমেন ফুটসেল লিগ নাগলি তুম আফান লবংসু ফুটসেল ইসি আমেন কিমি পুতাহাইপো নিরি নাংথান ইকপো ফুটসেল আফান ইনডোর ফুটবল পুতাপু ফুটবল পাথুয়া ক্লামান্তা সুসে কিবি কে পাথুয়া হজিতামে প্লেয়ার্স আং বং বল কাছে পাচন আ টেকনিক মাতে আবিদি সিতামি থেক পিক পিকলো দা নাগাল্যান্ড উইমেন ফুটবল ফুটসেল লিগ আহিন বাংসুকে পাথু সুয়ারু আতুম আফান আবার সাইকি পিথেক আপত পেনাং আনাং জির আতুম মেথাং তেলেন চাপাকলাং লংলো নিং আকলং পেন চুরুলো নাগাল্যান্ড আসর আফান লাপুসন আওয়ার সাইকি পি পনথেক আপত জিরপি জিরপো আতুম ননকে টেকনোলজি আকাই কাইকে আমাচি আকি মিয়া সাই আমো নাংচেলার বমলো নন লিরমিয়া কায়ে হুত কাইকে সি আকিমি টেকনোলজি নাংকা চেলারলো লাপেন নন লিরমিয়া কায়ে হুত ওবে কিমিয়া তুম আবারে মাহরমু লাপেন হাকোকো আলামা পুথাক কুপুসন পেনসি কিরিমপো আংকুর পেন কাচিনি এট জি আফান কুপুসন সি কেক্লেম নাংপো পুমনিত আতুম আকার জুদো নলন্দা ইউনিভার্সিটি আহিন পেন বাংসো আপুথাক লাম ওয়াই পিদুনল নলন্দা ইউনিভার্সিটি কে নিংকান হিনিয়া প্রাং নীলি ইংপু দামলো বাংসু ইউনিভার্সিটি কে হাকো কো নিংকানসুরি ইসিসো সে কোসন সি মনিত আতুম কে ক্লেম কে দাম লাপেন কুপুসন পেন সি হাকো পেন নন আন কাচেপ্রেক মাতে নাংকা চেলার লাবাংসু অপু থাকসি বাংসু ইউনিভার্সিটি আলং রিসার্চ মাতে কিরিতারলি পন বমলো লাসন সি পেনাং আন আনিম জুতাং হাকো আহুত মনিত আতুম কে দো কে থাক চুক্লেম চো দাম লাপেন আসন চন আলাম মাতে হরমু আপু থাক আন তা বাংসু ইউনিভার্সিটি আলং কাবিরতি পন্দ নলন্দা ইউনিভার্সিটি কনভোকেশন আহুত নীলিতা চিতং দুনলো নীলি থেক দামলং আং তানবান কেবাং আতুমতা বাংসু ইউনিভার্সিটি আলং নাংকাচারি আতুম দোপিক লাসিনিং আকলং পেন নলন্দা ইউনিভার্সিটি আফান চুরুলো লাসনসি কাপ্রেক ইউনিভার্সিটি আতুমতা মাথা পার্শিক পন আকেনাংসট জিরপো জিরপি আতুম নন আকাই কিমি আহুত পেনাং আনারি সুয়ে জাং আতুম টেকনোলজি আপুথাক আং তন পেন কেথেক আতুম তা দুপ পিকলো লাচন সে দিল্লি আরং সুপি আলং কে দো সেন্ট্রেল সংস্কৃত ইউনিভার্সিটি আলং বিটেক প্রোগ্রাম ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডাটা সায়েন্স তা

আকি মি ইংপুল নন মডার্ন টেকনোলজি আকায়াহুদ ইন্ডিয়ালং বাং আকে রাব চিপারিদেং দি পিন পেন মেথাঙা মাছি লাপুসন আসাই আং দেং ক্লেমলো লাপেন লাপুসন আসাই কে দেং পনথেক কে মেসেন আসাইলো ই আই আই রিসিম মাতে আতুলসকে মেথাং ইন্ডিয়া লাম্পেন ই আই পেনসিপনিং জি পঞ্জি আফান্তা আকে রাবলং পনপো লাসি সেন্ট্রেল সংস্কৃত ইউনিভার্সিটি আফান নিলিহীন পেন এপ্রাংকে বাংজি আফান হির জুমি পাজিরল জিরপো জিরপিয়াতুম ভারত আলং আজু তাংকে পিয়ঠিয়া ডাঙা লংতা লি লাপাসনল পিয়ঠিয়া ডাঙা মনিত আতুম এডেট আজুতাং পিনডেং সম্পদ মিয়ডং প্রাকসো লাপেন কাপ্রেক কাপ্রেক আসাই আমো আপু থাকনাং কিরিম লাপেন আঙ্গে চার্লি দোন আতুম দো পিক আনলো ইন্ডিয়া পেন কিলোমিটার সুরি ইসিয়াকে হিলো ক্যারিবিয়ান সি আদুং ডোমিনিকান রিপাবলিক আদ্যাডো নীলি থেকদামলংল বাং ফারুইসি ইন্ডিয়া মনিত দো লাপেন মেথাং ইন্ডিয়া আপিন ডেং সি কাচি পিনডেং স্পেনিশ আলাম কানিং জি আতুম ইসিয়া সং দো বাংসো আসং আমেনকে ব্রহ্মা কমল দুমি সিয়ানা পুহেলো বাংসো আসং আতুমকে বেদিক মন্ত্রাস লাপেন বেদিক লিটারেচার আপু থাকসি কে চার্লি আলাংলি তুমফান সে কে মাতে ট্রেনিং গে পিয়া বাং আবি বনতা উদিও কার্যুপেন লকসি চেপাথেকলো লাপেন বেদিক মন্ত্রাস আপু থাক কানিং জে মাতে প্রোনাউন্সিয়েশন থেক পিক পিক লাসন সি কাপ্রেক কাপ্রেক মন্ত্রাসটা থেক পিক পিক লহায়া মন্ত্রাসকে পুরক্ষা সক্তম শ্রী রুক্তম শ্রী রুদ্রম দুর্গা সক্তম লাপেন দেবী মহাত্মিয়ম হেলো ইন্ডিয়া পে হেলোভিং পুসিতামে ইন্ডিয়া আজুতং বাং আদেত আতুমনাং কিরিম দুন দো পিক লবাং সো পুথাক ব্রহ্মা কমল দুমিনি সিয়ানা আসং আতুম আফান নিং আক্লং পেন কাচুরুপা জিরলো নে কচিং হন দেড আরাত মেঘালয়ালং কে ইসি ইংহুন আসন লাপেন কেলাং মেসেন আসেনে রিদো কুমার মাতি মেঘালয়া কে জুদাম লংমা হালা তুমকে মেঘালয়া আলং কেলাং মে আপু থাক চিনিপো লাপেন কেলাং মে আলির আলন আনিং দুজি পিনি মন কে বাদ আলং মেঘালয়া আলং নিংক্লো জেট কেলাং মে আপু থাক চেথানদাম ইকনাং মেঘালয়া আলং ইসি আদনদন্দ বাংসো আদনদন কে থেংপি আংকুর কাচি হারভেট লক পেনসি বাংসো আদনদন কাছেলাম বাংসো আদনদন নন লে কাছেলাম কালি বন্ধা ফুসার ফিসার আকায় হুৎসি কাছেলাম লসনসি আদুং আড়াই সিতা রাবার মাতে দেবা কাতিকি বিয়েলাং কুং আড়াই রাইসি কাতিকি আমাচি কেলাং আবুলন দোপিকান বাংসো আদনদনকে থেংপি আংকুর কাচি হারভেট আমাত হালা ডাককে দুয়ারাত আতুম হারভেট দুনসি দনদন পাচমান দেডল লাপেন নন পুতা থিরক্লংলাং বন্তা বাংসো আথেংপি আংকুর আদনদন আকি থি গালি আকি রিং লাকি ইসি প্লাংমেনা মাতে নেচার আফান কেরাই কমাং থেকল লবাং সদন দন লাকে প্লাংমেনা লাপেন মুনিত আংবং কাচিং হন আং থেক বিনংলো নন কে মেঘালয়া রুট ব্রিজ আপু থাক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আলং আমেন চিতামে বিপনলো জিরপি জিরপো আতুম বোতর বোকানাং কাচেলার আজয়নি থেংপি আংকুর পেন কাচেলাম আদুলং কাতে রয়জি আফান পেনাং আনাকতরা দুককটি টিলো লাসনাপর হুদ মেঘালয়া রাতাতুম সিতামে প্লাংমেথাং পেন কাচিমান আসন কেরাই কমা কেংকাম আরপু ডেং থিবলো আপ্রাং প্রাং কে লাসনা দোলং আফাই কোয়ান্তং কে দুলোনে কালাখা কে জয় কি গালি হালাদাক আসর আতুম আমাচি কালাখা পাংচেংলো লাসো আফি কে হালাদাক আখে আতুম পাংসুয়া দোলং কেলাংচারি লাপেন কেরাই কম জি আরপু ডেং পনলো পিনিহাদাক আরাত আতুম হুম ফারু সিরা ইংকয় সুসে থেং পিয়াংকুর আদোলং কেরাই কম আসাই ক্লেম বমলো আঝাকা বিতুং আতুমকে আনিংকান ভাং তা বাংসু আদোলং কে মে কাহিনু আপুথাক লাংচারিলো আঝাকা তুমকে আদুং আরাই আলং রি কে পাংচু জিয়াফান নার্সিরি সিতামে পাংচেংলো লাসন সে বাংসু কেরাই কম জি আফান ইসি চকলিম ইকোসিস্টেম নাংচেমানলো নাংলি তুম থেকলং তাহাইপো পিনিং হাইলিভার জি আফান পদ্মানং ই পেন পাজিরলো আলাংলি আকাই নিংকান ফ ক্যাপসু সে বাংসু থেং পিয়াংকুর আদোলং কেলাং কেরাই কম আসাই ক্লেমলো আলাংলি বাংসু আসাই কে ক্লেম কে ইলি তুমা ফান ইনিং নং পারুং বিনংলো নাংলি তো মানতুনি সেতা বাংসু থেং পিয়াংকুর আদোলং লংদামলংলো পুলোতে সোশ্যাল মিডিয়া লং মোহর পাচেতাক ইথা নাংলি কে পাচেতাক বাংসু কেলাং মে মে আহর থেকলং পেন

lapon apornang litum akashwani dipur station penkapacheta ingdeng pharoi sira thomke prapho man ki bat ajaimek karbialam larpen arju iklong tanglo piningwe porphainer cap aporsita menang litum guwahati penkapacheta ingdeng pharoi sira thomke prapho man ki bat ajaimek asami salam larpen kerot ki ruithu nang litum arju iklong ti lapen porphai sir cap ramini thongke ba pornang litum akashwani dipur station penkapacheta man ki bat ajaimek karbialam larpen kerot ki ruithu nang litum arju thulong ikji non studio ghuria por porphai krihini ramini inkoi rapho প্লেংজি ডক ডক ল লাসিয়াডুন থুনা লিটুম মুম্বাই বেন কাপাচেটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুই গ্লংপ পরফাই হিনিয়া পর্ণা লিটুম দিল্লি বেন কাপাচেটাক মিড ডে নিউজ ইংলিশ আলাম্পেন আর জুই গ্লংজি লাপেন পরফাই হিনিরা মিনিট ক্রে ফ পর্ণা লিটুম দিল্লি বেন লেথত কাপাচেটাক দো পেহার সমাচার হিন্দি আলাম্পেন আর জুই গ্লংজি লাপেন পরফাই হিনিরা মিনিট থংকেপ পর্ণা লিটুম মুম্বাই বেন কাপাচেটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জু থুলং একজি

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জিঠা কেথান পোনাবাং নিলি এরন রংপি স্টেট আলং কফাং অ কাঙ্কির কাপাদোপন আং বংশী প্রাইমেরি লাপেন কে সেকেন্ডারি আং ডিং আঠান বাং আতমা ফান ডিম ক্লং কেলার পনাসাই পাপলেং পনপো বাংস আফান স্কুল পাঠেক পারে আসাই কাম এইচ আর এম এস পোর্টেল আলং কাচেলার আফান থান বাং আতমপেন কিপি পন কাচুনিং রি আলু হৈ হুই জাখং ইসিপেন লাংপাংচিং পনপো বাংস আসাই আফান স্কুল পাঠেক পারে আসাই কাম পেন নন আন শিক্ষা অভিযান মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা ডাইরেক্টর আতমপেন পাংরং পনপেন জাখং কিথিয়া কমিটি দা সেং পন টাংলো বাংস কমিটি পেন কাচুনিং রি আলু হাই হুই লাংপাং টাক পনসি কাতেরেক পন আকেনাং আবাং ফুয়াতমা টিকা পাকলাং পনপো আসাম পাবলিক সার্ভিস কমিশন থিহেক পেন এপিএসসি আলং ডিজি লকার আবিদিপাদু পনপো বাংস আংঠেক আলু কাপাতিনি আসাই আং তন পেন ডিজিটাল ক্লার এডলাপেনকে আনসুসে কাচিকি ক্লং আফান ডিজি লকার আজক পেন এপিএসসি আবাং ফুয়াতমা ফান লামথে কাপাতিনি পনা বিদি সলাম পনলো মিনিষ্টার কে হিমন্ত বিশ্ব শর্মা পেনসি বাংস আলামথে পটুমি নিংজে পন আলং লিকা নিংজে পনকে ডিজিটাল লকার আজক পেন বাং ফুয়ালামথে কাপাতিনি পন পেন আং ঠেক আলু কালিলে কে এন পন আবারসাই আং তন পেন আবেদেট পো লাপেনকে আরো নাকা শিক্ষা কেদমে মেসিতামে জুম পন পো পাঠেক পারে মিনিস্টার রনুজ পেগুপেন ইউনিভার্সিটি লাপেনকে মেথাং কাচারি পনা কলেজ হাই হুই মেথাং আভোকেশনাল আংডেন কেথান পনা ফান ফন আবিদি মেথাংসি চেসলাম নাং জিপুসি নিংজে পন শিবসাগর ইউনিভার্সিটি কাহমরি দামা হুৎসি পতুমি মিনিস্টার পেন বাংসালামথে পাকলাং পন স্কুল আও সোমারাতুম আপিনডেং পেন কাচিহিলি সায়া পুথাক মিনিস্টার পেন কানিংজে পনকে লামত এলংকে কাপিনডেং আপে ফারু আংবং পেন ফারু পুলিশার আহন নাংনি পাঠেক পারে মিনিস্টার পেন কানিংজে পনকে কলেজ হাই হুই আলং আনাম কাবি পেন মেন কাচে থাভালার গভর্নমেন্ট পেন কিপিনাংজি ফারু আলং শিকা কেপ আদিহীন দিহীন কে শিক পনামে আফি লো পনপো মিনিস্টার পেন জোরহাট সায়েন্স লাপেনকে টেকনোলজি আসাই হেম হুমরি দামপেন থান বাং লাপেনকে কেলাংচারি আসাই খিয়াতুমপেন চিংকি চেথান পন সেন্ট্রেল গভর্নমেন্ট পেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আকেজা পেন হামফাং আলং আদুসি আমুনে রফান্তা কাওরা পন আকেমাং পেন সাই নাংক্লেম বমলোপুসি সেন্ট্রেল লাংহি তেলংকা চিলেং লাপেনকে লাঙাটোয়ার মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল লামথে পাকলাং পন আলং লিকানিংগে পনকে কেদামতং নিংকান ক্রেই হিনি আলং কাচিং থুর মেসেনা কাচারি মেথাংগাচিপাদর লাপেনকে পিরঠে আদর বার আলং ইন্ডিয়া আমরজাতকে বাদ আরেন আকিমিয়া ফুরকিমো সনসে তাংলো সেন্ট্রেল মিনিস্টার পেন পটুমি সুরিনি রায়ং কয়রা ট্রক আনিংকানা ফারমান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আসে কে মহা অভিযান আলং কাচে তংদনা হুৎসি বাংসো আলামথে নিংজে পন স্টেট আজুটাং ইন্ডাস্ট্রি লাপেনকে বেহা মিনিস্টার বিমল বরাপেন পাটুমি ডিব্রুগড় টিংখং কলৈ লুয়া দেউরিয়া রংলং দেউরি কেথেক আকে থাক কেফির আতুমপেন চিতংপনসি চিংকি চিথানপন আংথুনাবি পেন তাত কে থাক কাবির তিলাপেনকে চিপা দুকপাদি ক্রিমপেন মেথাং আমানাপেং কচিপালং থেক আসাং পিমারাতুমাফান মিনিস্টার কে হাই পেন চোরোপন লাপুসন কেথা কেফির আংথুম আতুম মেথাঙ্গাচিপা দর্পণ থেকপেন আসাম মেথাঙ্গাচিপা দর্পণ আকেং কামালং কেথেদুং আকাচিত দুজি পুসি আলাংলি নিজে পন্ধু স্টেট আলো প্রেগা মাদিম পিনি দেট কাচিরা ই আর নিতালন পন কামরূপ রংসপিয়া ডিস্ট্রিক্ট আলংটা বাংসো আসাই আংডেং পেন মাহাংকে থেকপেন নিংকান ফ সুমারাতুমাফান পোলিও পেন কাচিংরা ই পাজির পন বাংসো আসাই আংডেং পেন ডিস্ট্রিক আলু লাখ ই সিরা সুরি ট্রক সিরকেবরা সিরকেবরা ফারু ফরা ট্রক সিরকেবরা ইসি অসুমারাফান পাংরম পনলো

লাপুয়া নাপর্ণাং লিতুম বড়ো লুণবাড়ি মালুনকে রটকাপার জুয়া যায় মেক আংটেং লং আসন আসন বড়ো লিরমি লুণবাড়ি মালুন আর জুইকলং তাংল লাকি আকাশবাণী দীপু আদুন্থু রং রুবাচে মেক আংটেং লং কাবেদের আং পি লাপেন হুটবাং জনিস রং ফারাং বং কিভির কে থাকা পুথাক চিউ চিপুত আর জুইক সেনাং

0: আগে অলিন্ডা রেডিও দেখু পিনি লাদাখ স্টুডিও লং নি কাবে তেরাং পিপেন আলাংলি কি ফির কে থাকা সাই কে ক্লেম কুথা চিহু চিপুট পঞ্জিয়া ফানসি লাদাখ কাপড়ি আলাংলি নীলিতমা স্টুডিও আলং বাং পেন নন কে নীলিতমা স্টুডিও মাইক্রোফোন আথেং নো বাং পেন নাই নি টাংলো নি কাবে ফানসি কে নাংলি ফান নীলিতম অলিন্ডা রেডিও দীপু আহিন পেন কার্ডম নাম পাজে রেগলো নি
1: কার্ডাম
0: নিকাবে নাংলি কি ফির কে থাক আসায় কে ক্লেম দুন কে থাক পাংছেন দুন কপুয়ান আর্টা হুট পেনলো নি নাকথানে জিমা
1: নীলি আর তা বাং নীলি চিপু থেক থে দেল মানে নীলি পোতা নাং থান থে দে মাসি নীলি আর তা বাং নীলি চিপু থেক থে দেল আসন লা লাসি নীলি পে কে থাক দুন আসাই কে ক্লেম দুন চেং কে নীলি কে থাক ওয়ান কক বেলমো মার ওয়ান কক সে থাক চারি দুন ল চারি দে ফি নিলি আকো পুথত কচারি পন্থুকে এম পিলু থেরাং সে নিলি থাক পনল
0: পিলু হেলো
1: পিলু হেন
0: এতে নন কে নাংলি দা নাংলি আর্তা দোলো পশি হালাসো।

0: লাপান পর্ণাং লিতুম লুন বারি মালুন কে রটকা পার জুয়া যায় মেক আং দে লং আসন আসন লুন বারি মালুন আর জুইক লং টাংলো লাকে আকাশবাণী দীপু
1: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি
2: এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক

0: থেনুকে ক্লেম নাংপো লাসি আজাহাক আসানা দো লা ক্লেম লোপুলোতে লাহু কোয়ানমালা হু মানে কেসু তহেদি চিপামি ইউন আন্তা কে ক্লেম কে আর্নি সি ক্লেম লো পেনাপ ক্লেম ক্লে দে তাং হো পুকে চক ছিলো লাকে আর্নি ওয়ান সি ক্লেম নাং পু কনসিস্টেন্সি বাং দো নাং পু হে
1: তাংতে নন হেজং নাং লি থান পন লো লা ইলিতুম সাই কে দু ওয়া জক আনু তিন সামে স্ট্রেস লাপেন এনজাইটি সামে টপিক লাসে লাবাংসো স্ট্রেস লাপেন এনজাইটি কাপা জুম জিয়া ফান ব্যাংকে কলসো ইয়োগা কে ক্লেম সিগে মে পমে
0: লাদি মানে আসানা হেদি দু পিক কে সব আসানা কে তুমি ক্লেম এট উন এম আতি দি লাসি আচাহাক আসানা দো মানে জয় কি পেন কে ক্লেম উন হেম সিতামে নাং নাংলি হেম সিতামে ক্লেম উন ল অ মিনিট ক্রেপ হো আন্তা চক আনি সি লালুপতে আসানা দো তাদাসানা পুদো মাউন্টেন পোস্ট নাংলি আদা পেন হ আনি গাং সাম আন কাম কে ক্লেম তি বুলালং কাং নি দি মানে জাসেমের একদম কাম পি আবে মা তিনন কে আপ্রাং প্রাং আদিনা সন কে লাসি লা সন ভালো পোতে লা তাদাসানা পাং মি পিক মাউন্টেন পোস্ট পুরো লাকে লাকে আর জাপ নাং পো হে আর জাপ নাং পো ইরিয়া থাক লা প্রেয়ার পোস্ট আসন বনাই নাং পো লা ইতুম এময় হেদি এময় তা লাকে মানে আ পোস্টার নাং পা মেলো এময় কে সু পিনি আন্তা নাং পা মি ইংকে দোলাং আকো ভুজঙ্গাসনা পুলোতে লাবাঙ্গে কোবরা পোষলো ও মিপি ভুজঙ্গাসনা হেদি লাবাং ক্লেমলো পুলোতে হেদি নাং পিলো একদম স্ট্রেস হে নাং একদম মানে আদা পেনানি গাং সামান কাম কে ক্লেম মাই স্ট্রেস এময় এরেপ কে সো ইরিয়া কে ইংকে সোয়ান তা মেপো ফানবাঙ্গে ভুজঙ্গাসনা পুলো দে ইংকে বৃক্ষাসনা বৃক্ষাসনা পুতা ইসি আসনা দোলাং লাগে থ্রি পোস্ট পুলো মানে থেংপিয়া রং আসন সে তোমার জাপ নাং পো হে ইসিয়া কেং না থুবাং চিপিক নাং পো ইরি বাং কে আথাক চেপন সি প্রেয়ার পোস্ট আসন দো নাং পো লাপু ইসিয়া কেং মিনিট ফ ইসিয়া কেং মিনিট ফ লসন হে চেলার বই নাং পো লাসন লাহুয়া আসনা কিছুমান দু হেদি মানে লা এনে ডে টু ডে ডেলি লাইফ হে আনিবাং ইতুম হেম মিনিট ক্রে ফ বাক আন লিখলেম তা মানে আকাম বাং পি
1: পুথত আর্জু ছিলাম ইয়োগা কে ক্লেম লং প্রাণায়াম বস্তা মিলি তুম আর্জু লং লং লাসে কে অং দু তুম কে প্রাণায়াম কে কপুসন সি কে ক্লেম মা কপিয়া ফান মা চিনি নে দেতা থে লাসে নাংলি মাসাব সো পাথি হেক পেন থান পা চিনি থাতে লা প্রাণায়াম পুথা
0: প্রাণায়াম কে দি লাকে মানে এক্সারসাইজ লো প্রাণ ইতুম প্রাণ পুলোতে ওক প্রাণ লো মাতি দি লাসি প্রাণায়াম কে লাকে এক্সারসাইজ লো আসানা কে লাকে হালালে বেলেগ লো হালাতাই আসান মানে ইতুম কুপুসন সে কাংনি নিং মা হালাই এবাং হে কুসন সে স্ট্রেস কি কুড়ি নিং মা হালালো তামি প্রাণায়াম বাং কে লাখে দি ইতুম এচিত হে হে এচিত হে কিছু এন হে দি মানে এমে থাং সে কন্ট্রোল নাং পো লা এচিত হে কিছু এন কিছু কন্ট্রোল কুসো হুসে এচিত হে চেলো নিং মা কোয়ান সে কন্ট্রোল নিং মা লালো পুলোতে হে দি স্ট্রেস এনজাইটি ফান কে মে পিকলো প্রাণায়াম কে আজা কা তুম মানে প্রাণায়াম পেন আসানা হেদি মানে আ ডিফারেন্স চিনি নে দেতি তিমাতি আহর মুগে সিবেত ল হে অ সিতামিলা বাংকে কন্ট্রোল অফ ব্রেথ পুপো হে ইংলিশ পেন পুলোতে
1: মে পিক আল নালি থান পাজিরমি তাংতে ইলি তুম লা প্রাণায়াম লা পেন কাপরে কাপরে কা সানাস কে ক্লেম বাংকে আরনি সিয়েলং ইলি তুম অনুতিন সামে সাই দরে প্লাসি সাই কে দু ও আং বং পেন পোসামে মিনিট কো আন বা কে ক্লেম সি কে মে পরনি সিয়েলং
0: আর্নি সি লং মিনিট ইং কই নহতে মিনিট থং কেপ খেদি ক্লেম বেক নিং পুবই ফি সে তাই মা আপোর আবে দেত লো মানে লা আনা পোর্টা চিপিউন এ দেত লো পুলোতে মিনিট কেপ নহতে মিনিট ক্রেপ ফো আন্দা চ ইসি আসানা লো ইসি প্রাণায়াম লো
1: মে পিকল তাংতে লা মিনিট কেপ বা মিনিট ক্রেপ ফো কে ক্লেম বাং কে আদাপ কে ক্লেম তং কে মে পমা মতে আর্নিং সাম কে ক্লেম তং কে মে পমে
0: এনে কে হেদি বিলো প্রাণায়াম পুনো আসানাস পুনো আদাব সি কে ক্লেম সি কে মে হেদি আদাব কি থুর পেন ক্লেম ফিলো পুলোতে লান সোসে সি অক প্রাণ ফান কে মে আন্তা আদাব তা পর সা বে দদলো পুলোতে স্পেসিফিক আপর কে বাং পুপে নাং আনি গাং সামলে ক্লেম তা চক সিতা মে এনে কা আদাব কে ক্লেম সি কে মে হে ইনকে নন লম কে আলু সু সুমার তুম তা নন লম কে আ বিমার দু মতি দি আ কি সু দু মতি দি আলু সু সুমার তুম তা হে পিসিও ডি পিসিও এস দু পিগলো আং তন লালু পুলোতে আলু সু সুমার তুম কে নেকি পুদামি পুকে আলা বাটারফ্লাই পোস্ট দোমাতি দি লাবাং ক্লেম বেক থা আলু সু সুমার তুমা লালু পুলোতে পিসিওএস পিসিওডি ফানাক মি উলু গালাং পালবিক মাসল সামুখাত হেদি পাই স্ট্রং পো
1: প্রাণায়াম তং হল পেন আসানাস তো লাই বাং কে ইলিগম চে থান লং লো লাসি লাসং বং পেন কাপ্রে কি ক্লেম পন থুনা লাং দোলাং মা
0: দোলাং মেডিটেশন দোলাং মেডিটেশন তা মানে যোগা পার্ট লো নাংলি আসানা সামোখা ক্লেম দে লো পুলোতে ইতুম এ অক এপ্রান ফান আকো মানে স্ট্রেস ফ্রি কি কুরিজি ফান হেদি লা প্রাণায়াম কুরি বম হুতা ইতুম এচি থে কিছু কন্ট্রোল জয়নে কেলাক পিকিনি পিনিকে দুই মাতি লা সো জয়নে মেডিটেশন বাঙ্গে ক্লেম বেক নি মেডিটেশন ক্লেম লো পুলোতে ইতুম লা ব্লাড সার্কুলেশন হে লা এ ব্রেন লংকে দাম হে লা সো জয়নে

0: হেদি এব্রেইন লং আন পিনিলুত পপিল পপ অক্সিজেন হে অক্সিজেন লেভেল বাং বাড়ি লোপুলো তে স্ট্রেস বাংে কমলো ইনকে এমে কে জাং ফান্তা মেপিকলো নলমা দিন কে হদাই তা আদাব আনি সামতে মোবাইল দি স্ক্রিন লং সি তুম বিসি ওসমার তুম লো ইলি আর্লিং কে থে তুম লো থেমা অনলাইন আকাম সি কি ও
1: কালাং
0: লাসি মেডিটেশন কে কেনাং সট পিপল লো পুলো তে এমে বাং নলম কে জাং কম মুনি তুম হেদি লাসি মেডিটেশন ক্লেম লো পুলো তে এমে কে জাং বাং স্লিপ সাইকেল পু হেদি লাবাং কে মেপিকলো ইমপ্রুভ
1: ইয়োগা কে লিতুম চিনি লো মতে থেক দন লং লো পয়ফে সামে ইলিতুম বিহেক থিহেক পেন কে ক্লেম বম বাং বম লোপসন কে কালি লাসি কে ক্লেম কাপাং চেং তো মাতে লা বিগিনার্স তুম বাং কে কলসো ইয়োগা কে ক্লেম মাং সি কে মে পম
0: এই তুম তা নন সি কে চার্লি দুন লাং মাতি দি ইয়ো সুকু পেন কে ইয়োগা কে কুপিলো ময়ো কা চিনি নে ও লাসি নন সি কে চার্লি দুন লাং পোত লাসি লা কে ক্লেম কে পাং চেং তুম ফান কে নে সাজেশন কে লা লো নে আলাং তুম ফান অ্যাডভাইস কি পি কে তো মানে হেদি আকে জয় নাই নাই লে এন ফার্স্ট আকে জয় নাই নাই আসনাস প্রাণায়াম মুখালে এন লা মানে মিনিট ক্রেপ হ মিনিট ইং কয় আন মানে কে ক্লেম উন হেদি লা হুই লা প্রাণায়াম তা ব্রহ্মরি পুদো মাতি দি ব্রহ্মরি ইং কে নদী সাধনা লা ইসি অনুকান চে বন পয়ং কে ইসি পেনা কয় চিথে বাং নং পয়সি অনুকান চে বন পয়সি পেন চিথে বাং নং প লা হুই হেদি লা হুই সিম্পল সিম্পল হে মানে আকে জয় পেন সি পাং চেং নং প লা সো ফি লাগিলে তে আকু লা আন সো সে দোলা প্রাণায়াম আকে থে কে থে লা কিসুং কে সুং হলা পান দাম থু মেলো ইং কে আকে জয় পেন সি পাং চেং নং প
1: নিলি পুথত আর জুথে লং নাংলে ফান ইয়োগা কে ক্লেম আবাং কে ইনুয়ের লাপু কে ক্লেম তং কে মেজিমা মাতে মনে দা ফাইদ ও আং বং কে ক্লেম দন সি কে মেপ
0: এনে কে ইয়োগা আফান কে এনে লাপু পিল সুংলর কে আবে হেদি ইনুয়ের কে ক্লেম সি কে মে আলিং দু কে ক্লেম সি কে মে আজাত কোসন মা কমেন তু মা আপর কে লং লো তে ক্লেম মেলু ইয়োগা কে লাসো বস্তু লো মানে হেদি লাসনা হরমুলো নাং ফান মানে সুংলর আবেলু পুবয় ফে সিতা মে আলিং দু ওলো পুলো তে কে ক্লেম তাইনিং আরং পয়াত প হেদি মোটিভেশন দু পোল আসু সে ক্লেম উন পো মুথতে এমিথাং ইনুয়ের কে ক্লেম লো পুলো তে হালা বাংকে ইনার পিস অফ মাইন্ড দু পো হেদি লাঞ্চ ল ডিফারেন্স কে ইনুয়ে তা ক্লেম মে মুনি দো ও তা ক্লেম মে থাং আলাম হবে
1: লা প্রাণায়াম কে ক্লেম বেনা বাং কি লিতুম ফান কুপিপিয়া কে রাপ মতে লিতুম ফান কুপিপি কে মেসেন আওয়ার সাইছে লং পো
0: এ ও কে প্রাণ ফান পুলোতে কে মে দু পিকলো
1: কালাং
0: এ ও প্রাণ ফান পুলোতে এ হার্ট দি ইতুম ইনিং হে ইনিং নলম কে ইনিং কে সো বেমারটা দু পিক হা লাংস তা হ দি ফোর লবো লাংস কে দি লাংস আ বেমারটা দু পিক মানে আকিসো হে সূর্য নমস্কার সূর্য নমস্কার বাং জং সি ক্লেম পুলোতে দাকে আং তন বাংলাপ সূর্য নমস্কার লং কে কান লক্রে ক্রেহিনী আই স্টেপ দো ক্রেহিনী আই স্টেপ লাই সি ইসি ইসি ইসি আই স্টেপ হেদি ক্রেহিনী পা চক বেদ লো পুলোতে বেলেগ আসানা পেন মানে প্রাণায়াম লাংলে দেত তা চক লো তাহা জং সি ইনুত আমুনি জং সি আদাব বাং সূর্য নমস্কার জং সি ক্লেম লো পুলোতে আ বেনিফিটস দোপিক মানে আকেরাপ দোপিক সূর্য নমস্কার পেন মানে স্ট্রেস রিডিউস প স্ট্রেস এনজাইটি ইংকে নলম কে কেচৌতা দি ওসমার্টিং ফাস্ট ফুড চপিক মাতি দি আকপ কে থে ওবেসিটি হে ওয়েট ম্যানেজমেন্ট তা দোল মানে আ বেনিফিটস দোপিক ফ্লেক্সিবিলিটি ল ব্লাড সার্কুলেশন ইতুমলা হার্ট লাংস ফান্তামিলু
1: ইয়োগা বাংকে এলিতুম চিনি লো পঞ্চ আমি কাচারলি নাংজি বাই কপোসন মালা বাংস আসাই বাংকে আনতি নমাতকে চিনি পেট পেট থাক লাসে নাকা পাথা না বাং আফান কাচেহাং দং মাতে কে থানা দেমলং কি দুন দং কে মেমা মাতে ইলি মেথাং হেমালং ননাকাই কে সোশ্যাল মিডিয়া কায় পট বা ইউটিউব লং পোস্ট আমি কাপড়ে কাপড়ে কাপাকলাং দু লাসে হালা হায় লং কে লাং পেন কে ক্লেম তা মেমা মাতে ইলিতুম হালা এফান এথান লর বাংকে দো সি কে মেপ
0: চলো ল লাসো কুয়েশন বাংকে হেদি কেনাং সত আথেমা নলম মানে চিনি নে তুম দুপিক হেদি সোশ্যাল মিডিয়া লং লা ইউটিউব লং তা দুপিক মাতি দি কে সার্চ লোতে কে থেক লং লো ইনকে আছাক তুম বাংকে চিনি নে পো ক্লেম মুন তাপ তাপ পো হা কে ক্লেম মুন চক চে পো আরিয়া কেং কেসো আময় কেসো তো কক তিতি লাসি কে মে নাই কে হালা নাং কে থান আদিম লং কে চার্লি দুন বাংসি কে মে পুবই ফিট সিদা মে আপর সাবে দেদ লো মাতি দি নলম আদিন কে হেদি লাসি লাস সন আমুনিত আলা সন আলা ইনফ্লুয়েন্সার তুম দো দোমাতি দি ইউটিউব লং লা গুরু তুম হে হালা তুম মেসেন মেসেনা তুম হানসি ফলো দুন সে হালা সো লা মানে কেচেং হে জুন টু বিগিনার্স তুম হানহে দি কেচেং আসাব সাব লা কে জয় মোখাসি ফার্স্ট কে ইলি তুম আকে প্রাং কে চালি দুনাং লাং আথেমা এবাং মোখাতা ইতুম পিলপপ ইংলিশ পেঙ্গে ফ্লেক্সিবল কালি লাং মাতি দি ফ্লেক্সিবল এবাং চিবনাই ফান বাংকে আসো আকে জয় পাংচেং দুন হেলা সো ফিসে

কিনাং সত কাপাচিনিয়ালামজির আর্জুইকা মিয়া কায়া হুত রেংডক রেং নিপেন কে দোলংজিয়া ফান নন পেন আসাপ আসাপ দিহিন কাবিরতি ইবিচিং হয়নজি দিহিন কাপে দাম কাছে রেথে কাটুমসি বীরঠি তেক চটজি লাপেন কাবিরটি পেনসি কাছিং ঠুরা তোবার দুন উঞ্জি আহক লাপেন নিং চেক লং আবেং আলংসি দিহিন বীরটি দাম নংজি কাবিরটি পেন হেলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেলো মেথাং লাপেন দেট কাছিং ঠুর ইজি আদুন্থু আসামিস লামার জানালুনকে রটকাপার জুয়ে চাইমে কাং ডেঙলং আপ্রাংসি অগ্নি সাক্ষী লামার জানালং পেন জুবিংকার ক্লাপেন মৌসুমি চহরিয়া পেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে টুমি

আদুনঠু আহিটুক লামার জানালং পেন জুবিনগার্ড পেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে আহেটুক

0: lapuan apornang litum asamis lamar janalun kirot kapar jua jai me kangteng along ason ason asamis lamar janalun arju iklong tanglo adun tu ok prana jai me kangteng along doctor sunita terang pi lapen hudbang pi tracy rong pi piang bong artistry artistis a kiso putak chihu chiput arju iksena
1: jai me karjuara tumphan ansetami কার্ডম পাজিরিকল পিনি নিদি তুম চিহুচি পুরা যাই মেগালং আর্থ্রাইটিস কিসু অপুথাকসি চেথান পনিকজি লাসিনিলি তুম ইনুথেক সেরাবাং ফি ডক্টর সুনিতা তেরাং পি স্পেশালাইজ ইন নিউরোলজি এন্ড সাইকোসোমেটিক ডিসঅর্ডার অলং ক্লেমাবাং ফি ফানসি চোফা পনিকল লাসিনোনালাং লিনিলি তুম মাইক্রোফোন থেং নো নাই নি ইক এল তাংতে ডক্টর আপ্রাং সি নাংলি ফানিলি তুম আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইকল
2: কার্ডম
1: তাংতে ডক্টর আপ্রাং সি নিলি নাংলি ফানার জুপনিং টুং আর্থ্রাইটিস আকিসো লাকি কুপি আকিসো ল
2: আর্থ্রাইটিস আকিসো লাকি সি নিতুম পু দাম দাম কে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্টস পু লাকি সি কমন কন্ডিশনস ল মাতে কিসো বাং দো পিক লামাং কে জয়েন্ট এরিয়া লং লা এফেক্ট দাম দাম হেদি মাসলস লং টেন্ডেন্স স্কিন লাপেন লা অর্গানস লং হেদি পেন লাসো আর্থ্রাইটিস আকিসো লাকি আধেক তুমান মানকে লাইফ টাইম লোক দিতে আধে তোমাকে মেদা প্রাং তোমাকে মেদের হয় লাসন দুদু আপেনলা জয়েন্টস লং হেঁটি সোয়ার এডপ কে কাং দোপ এয়ার দোপ লাসন লিমিটেড মুভমেন্ট লাসন সি উঞ্চটব লাপেন এবং লাসন ল পেনাং আনসি চিতেরেক উঞ্চটব লাসন দিতে লা জয়েন্টস কপি লোপকে লা এবং আলো লা হিনিকে থম বোন সাইড মাতি দি এক্সাম্পল লা নিজ লং লাসন কম্বাইন দি ফান লাসন দো মাতি দি বোন সাইডি হলা সোয়া ফানসি জয়েন্টস পুপ হলা সোয়া জয়েন্টস অলং আকেসো লা আর্থ্রাইটিস পুপাং
1: আর পি লং আকেসো
2: ইনফ্ল্যামেশনস পুপ ইনফ্ল্যামেশনস লা গপি লাপলেতে লালো নিদম হলা সো জয়েন অলং আকেসো ফান লাকি ইনফেকশন দুক তিতি মাতি দি লাসন ফান লা
1: তাইতে ডক্টর লা আর্থ্রাইটিস আজাত দো লা জাত কো আন্দোল
2: ফারুই সি সোসে দো লাসো নেদি দোপে কাপড়ে কাপড়ে কেসো দোপে সিতামে লাসো ফারুই সি আং বং সিতামে হসপিটাল লং একদম পেশেন্টস তোমান থেক লং না কেসো আধেক দো ফারুই সিয়ান মাং গেবাং ওয়ে সিতামে লাং দাম নি তুম চালিয়ে টেং বতে

0: cardiac kirung nang ke bending la kangkup nang weight kachipi nang kila ikeng phulong ajur he de ikeng phulong like squatting bu ha squat nang o pulason akam high along pulote ni tum chances do la arthritis ke long pan
1: tang de doctor labang suwa ke su long lo pulotang te ko son se ang the mate a symptoms kachichini po
0: Also, arthritis abang kahede long lima pusi kacitin tin bang tum kahede awe ma bupu anta plaso symptoms bang kemen men thek long lak puta kali nitum men tu lak thek long jukke aji ding o api to ningkan ningkan lason dukok api ansi kahede api ansi thek long long lason dite lasi kahede opini dono rem kahede em ebang sura ra plason do pulo kahede cepak lang dati me kopia join ni ma kahede lang test high to do mati di sita me nitum thek kuson lang chini dam thek long popul te symptoms bang kahede join salong So red po, meme red po. Bahot pen ke nonson ini ni thombak so po, medat po. Sita me aku cewang tujui po. Di meme dat mati. Malam so panchot. Asi laso join na kisa bangke ningkan ningkan ta meme dat po, meme red po, so red po. Lalu isi bangke. Inke la isi bangke la kisu adim hendi. Nang son ce mai te he. So dop, son dodo mati di. Lason no temperature dop po, so puya son. Lapen air dop po laso a join salong. Lapen kekang, swelling dop po. Kang hoi lason chi thek long long di lason ke kang ta do do inke join salong pakle mu ni dat po chi ti re gun i re ma son po non son ni tum keng phus ta me ko an ma ni tum non son so se lo te ko an ma chi ti re gun he di lason un ni dat po inke la hello symptoms ke ni tum chi ni nang bo la hai do po ta arthritis ke long lo
1: tang de doctor na arthritis ke su ko son no ke lang po ba ka chi lang nang po
0: non son ni tum la non le ka chi than pon hala কোসন সে চিনি বব বাংহেদি লাহায় বাংগে কাপ্রেকা কিসু পেন্তা চিমিলি দে কাপ্রেকা কিসুলে দতা লাসন সিমটমস দক লাসিলা আর্থ্রাইটিস ভেক লু পুকিনি তুম হেলথ কেয়ার তুম দাইদি কিসু কে লাঙা তুম তা ডাইরেক্ট নিং জিওন এ লা ভেক লু পুকে লাসো পসি কিচিং সি নং নি তুম জং সি দাম লু বলতে মেডিকেল হিস্ট্রি নং এন পো নাঙ্গার জুপো হেদি কোসন সন মাই হেমা তুম কিসু দোমা কপিয়া কাম সি ক্লেম মা লাসন হেদি হিস্ট্রি নং এন পো লাপেন EV nang test po, lapen uric acid nang check po, RF, blood count nang end po, lapen te x-ray stame nang end po, kiso adim he, kuso adim si kiso kuso join ma hindi, laso adim x-ray nang end po, lapen urine test end po, lapen lason takta kapre kapre ka test do, lahay lang atpen si, la doctor atum si may diagnose po, pilma arthritis headloma kalima po bangge.
1: Thank you doctor la arthritis a kiso, kuso no kachipamip.
0: Nidum medical tumlang lason do short term treatment lapen long term treatment pudo short term long pudela medicine sahedi do bai hanang pidun bo samuta nitum jithan ponlo arthritis ta kapre kapre do holaso kapre kapre arthritis kisu lang pensi medicines nang pipo lasi isi bangke lalo do bai lo inke isi bangke heat and cold pack pupunitum la kisu pen kangsam kachi mai hedi lata nang than bo kosua por hutsi keso mang ed nang ji hot pack la pen kosua hutsi kang sam nang ji cold pack la pen la joint immobilization bodo joint immobilization bolte la keso that hedi rheumatoid non osteo non hedi osteo lang lang dam pri because la common pikan osteoarthritis bang hedi epidermata hedi la son kelong mang do pick kopilo use nang ji bolte medicine hai pen chatta kali la so immobilization hedi la nang ji la kepilo splint splint pudo kneecap pudo ala hai jong si endun lu pute kingdom un me chat lason he kar archa kun chat lason do do aso pasi hala endun nang ji la ke short term long si do pa la pen tens pu tens transcutaneous electrical nerve stimulation pu la bangke la physiotherapy long dam pu medicine chot kali kol hot pack chot kali physiotherapy long dam nang ji la si hala so physiotherapy tim si nang pi pu la transcutaneous electrical nerve stimulation pu la bangke rapik anpo kisu sabu kom chat pane de la ke short term treatment along do po la pen long term kusono la medicine high pen meun e data do mate de like soup pikato me serious case to mang hede la bangke la son thomla do wai nang po surgery nang kokta do la pen physiotherapy de la bang teng ni nang nil
1: tang te doctor arthritis a kisu abi kapakom ba kachipa media phan ku ppsi lo ke tempo nang ji
0: Hello, combination. Nitum non da chathan panla. Combination of medication, physical therapy, lapen lifestyle changes. Lifestyle change ke nang sat mainly ko pipanla ibang cardiac lahai. Asuposi la medicine lang ke la physical therapy abang ke non la le chathan panhe. Kusonsi kumentu si ke su kang sa menang jima lahai nang thanun bo tens.

0: লাহে এক্সারসাইজেস লাহে দো মাতে দে লাইক এন আংসর ফিজিক্যাল অ্যাক্টিভিটি আবে বলতে এবং তা কসন লাদে লিমিটেড মুভমেন্ট লিমিটেড মুভমেন্ট হ্যান্ড কক জয়েন নিয়ে হ্যাঁ দে আসে পশে লাইক এন আংসর আসে পশে লা মেডিসিনস ফিজিক্যাল থেরাপি লা পেন লাইফস্টাইল চেঞ্জেস লা সুই কে থম কম্বিনেশন কে কে নাংসর লাহে লো এফেক্টিভ ওয়েস কে মেজিয়া ফানকে
1: তেংটে ডক্টর নাংলি রেডিও কার জুয়ারা তুমা ফান বা লাবাং সো কে সো কেলং টেঙা তুমা ফান আর্নি ব্যাং কুপিয়া সাই কে ক্লেম বেন্সি লাবাং সো কে সো কাচিপা মি পন পো
0: লাবাং হেদি এসিস্টিভ ডিভাইসেস পুনি তুম লা চিন বোলাসন সিতামিন হসপিটাল লং দামতে বা ক্লিনিক লং ফার্মেসি লং সন দামতে নাং পিদুনজি কাপড়ে কাপড়ে কামেন দো ক্রাচেস পুকেন্স বোলা হেডো ওয়াকার পুদো লা পেনজং সি লাফান পিলো এসিস্টিভ ডিভাইসেস মানে আনিবেদ লাপু দাম রেতে যখন চিপি নাং রেট পুতে হেদে আসো কেসো লং থুঙং রেতে লাসো পশি লাসো ডিভাইসেস নাং ক কাথেমা লাসো ওয়েট শিফটিং আফান রাব দুন দুন লাসো পশি লা অ্যান্টি মেশন কেসো সেমে কম চেট পমাতে দে
1: তাংতে ডক্টর কেচো কি জুনালং কুপিনি কাচেরি নাংজি লাপুসন দো ইগমা নন মা লম গে ব্রয়লার দি ব্রয়লার কে চো পেন তা পেনাং আন লাবাং সো কে সো কে লং বাং দো সি কে অং লাসি লাকে কুপি পট ল নাং লি থান পনি জি মা
0: হ্যালো কপি লচু নাং নে ওবাং জি থান পনা হেকেলা প্রসেস ফুড দো মাদে দি নিতুম হংলে নাম ফি থে ফাস্ট ফুড থা হেদি লাহাই প্রসেস ফুড দো নাম প হেম বাং প ফ্রাইড চট দি চুপো হলা হাই ও হাই কি ব্রয়লার মাতে হল সোয়া জয়েন এ পুতে পিপল ব্রয়লার লং কে নন স নিতুম হেম চুপাং রেং আসন কালি মাতে মেডিসিনস তো ও মাতে দি হল সো জয়েন এ পেন্সি আসে ব্রয়লার ও হাই চুদুন প ই অক আরি পি হাই তা মেমে দা দিতে অলরেডি আর্থ্রাইটিস কে এলা জয়েন্টস আরি পিয়া কে সোলো মাতে হলো সো পেন্টাং হলো সো ব্রয়লার চুদুন দাঁত বলতে হলো আরি পি জয়েন্টস হা ইং দুঃখ থুয়ং পো নিতুম জয়েন্টস আরি পি হাই কানসি কাং দুঃখ মা হেদি লান মা কেসো কে অংজি নিতুম কে হলা পাং টাঙা ফানসি লাং নাং পো মাতে দি লাসি লাই প্রসেস ফুড হাই বাং কিপ চিকেন হাই সি পিপি ফ্রাইড চট বল হাই কি মেমে আসে পাশে উন আন পেন কে লাই বাং চুচে দেয় চিকিমে হংলে নিতুম চু নাম নামে সুগারি স্ন্যাক্স কে দখা হেদি মেমে মাতি লাহাই বাং কে লাসি লাহাই বাং এভয়েড দু নাংব লাপেন রেড মিট ব্রয়লার চ তা কালি লা অক কন মা হেদি ফাগ অক বিয়ক চো চিপিন কালি চো নাং জি তামে এক্সেস পাং কালি দু মাতি আদাই তো মাং কে আকি অংশ সু কালি কে চো লাসন দো চুমহে ও মা চো দ্যাট আর নি বাং চো দ্যাট হাসন মা কে হেং নো চো নাং জি সে তাই সি লিমিটেশন আজাদ কাম নন আজাদ কে চো কি জুন নন লিমিটেশনস পে নাং জি লাপেন ডেরি প্রোডাক্ট লা গাখির রাহর মুহাই হেদি চিজ তংহ পিনি বাটার তং লাই দো মাতি দি লাই বাং চুদুন দে দাট সিকিমে চু দাট সেমে বা কম নাং জি এক্সেস পাং কালে লাপেন লা হান হে দি বক বক হে বক বক বাং মে মে দে লা রেটে সা ফান কে লাপেন পেপার সাই দো মাতি দি আধে একদম হামে থাং থে দেটা হাই দে নি তমন আমু দা চিথান লো আর্থ্রাইটিস মাং কাপ্রে কাপ্রে দো লাপেন কেসো তা আধে তো মাঙ্গে সার্জারি নাং কক সার্জারি নাং নে দেট লাসন দো লাসি উনান পেন কে ছেড়ে সিকিমে প চুচে দেট সিকিমে উনান পেন কে হেদি আদে তো মান মেকে এমএমএ পিন খাং যা নন চুদাতে নন মাত সো ফেদ লাসন তেতে এঙ্গে কপি লচো নাং জি প্লোতে লা ইনফ্লামেশন হেলো মাতি দি মেইন কে আর্থ্রাইটিস কি ইনফ্লামেশন আসে পশি লা অ্যান্টি ইনফ্লামেটরি ফুড হাই দো লাহাই লাং বেন কপি ল লাহাই দি লাচো নাং পো ওমেগা থ্রি আস পু দো লাপেন থেসে রে হাই বেরিস কে মেপি গান নিতুম মার্কেট লং দা লং লং মাতি দি স্ট্রবেরিস ব্লুবেরিস লাসন হে লাহাই থেসে রে মাই মেপি লা ইনফ্লামেশন কি কমা ফান লা ভেজিস গ্রিন লিফ হাই হেদে লাহাই চুদুন তে মেসেন লাপেন লাং অক হে ফ্যাটি ফিশ বাং দো মা দিদি স্যালমন হেদি সার ডাইনস হাই হেদে লাহাই বাং মে ও লা চুদুন তে মেসেন লাপেন লা গ্রিন লিফস অলং লা স্পিনেচ পুদো মা দিদি আর ও আহান হেদি লা চুদুন জি লাপেন লা ওয়ালনাটস পুদো ইয়া সিডস পুদো ওয়ালনাটস পুদো লাহাই মেপিক আন লাহাই উন আনপেন চুনাং জি থার মিট হেদি হানসো লাহাই মেপিক আর্থ্রাইটিস আফান লাপেন লাহাই চুদুন তে মেসেন
1: আজার কেসো পুনন আর্টা আলামদা দোকিটি লাসি লা আর্থ্রাইটিস কেসো ব্যাং কে কো আনার্টা হুটপেন্সি কে লং উন আজা কং কে দোল ডক্টর
0: লাল কাপড়ে কাপড়ে কেসো আর্থ্রাইটিস টাইপ স্পেন কাপড়ে কাপড়ে এজ গ্রুপ হয় তা দোদো লাসি লা অস্টিও আর্থ্রাইটিস বাং কে হেদি লাসন দি ফ্লিকে ফকে প্লাসন আর্টা লং সি লা অস্টিও আর্থ্রাইটিস বাং লং লং লাপেন রিমাটয়েড বাং কে থং কেপেন ট্রক কেপেন লাসন লং লং লাপেন লা নিতুম জিবি নাইল হবাঙ্গে লাকে ও সমার তুম লং আন্ডার সিক্সটিন পেন আকে কম তোমার লং সি লং লং
1: তাংতে ডক্টর নাংলি নন হেতা নিং জে ল ও সমার তুম তা লাবাং সো কে সো লং লক দিটি পু জুবি নাইল লাসি লা ও সমার তুম কুপিয় পট সি বিহে কাঙ্কো পেন লং লক দিটি ল কুপিয় পট ল
0: মেইনলি নিতুম আর্থ্রাইটিস আমাকে নন আর্টা কি অং তুম সিকে লং পু নিতুম চেথান পন ল সেটা আমি ও সমার তুম তা লা জুবি নাইল ব্যাং লং

আদুন্টু কাংহ নামে খ্রি লামার জানা লং পেন জিটেন তেরাং লাপেন রবিনা ক্রপি পেন কেলুন আলুন আর জুইক সেনাং আলুনালাম থে কাংহন ডোভের জিনে।

লাপোয়া না পড়াং লিতুম কার্বি লামার জানালুন কে রটকাপার জুয়া যায় মেকাং দেঙালং আসন আসন লামার জানালুন আর জুইকলং তাংলো নৌন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নিয়ে ক্যাবরা মিনিট পি ক্যাবরা ফ প্লেংজি ডক ডকলো লাসিনাং লিতুম দেলহি পেন কাপাচটাক হিন্দিয়া লাম পেন সামাচার সন্ধিয়া পরফাই সির ক্যাবা পর ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর জুলং ইকবো

মাদুয়া দিয়া চিতামি আকার জংকে হালা বাংসু আদেত আরাত আতুম হেলো লাপেন হালা বাংসু আদেত আরাত জংসি কোপিনি এসন কে ক্লেম জিয়া ফান লামরাই দেং দেডলো পোলোতে আলাংলি তুম আকেমাং কেপা প্লেং জিয়া লংকে আজাত আবিদি লাং নো তা খামখে ইউন এলো দেট কে কিম কেরাং আলং বাং ফুতিন দেট আরাত কাছে রাবচে তু দুন লাংসু আজা কং ভারত আফান ইসি কে থে দুং আ তিরিয়া সনসি নাংচে মানলো জিরপি জিরপো আতুম নিজাং ইসিয়া হেনা নাথু রনথামা কাছে দান থেক দুন লংসি নীলি দেট আরাত আফান পেনাং আন আসন কেপা চিনি পন্দ নীলি পুলো নাংলি তুম উন আন পেন কে ননা মাত শেয়ার রূপ কে নামনি দেট জিয়া ফান লাপেন কে দেট পেন আংতান কি জুই দাম দি দেট জিয়া ফান লাপেন কে কার পুলিং আপু থাকছে তামি নীলি বা চিনি পনলো লাপেন কে নীলি সাইকাতে কি আকর্তে ইংজির আতুমা ফান সিতামে সাইকাতে কি আলং কেমিকের চিপারিদেং দে দেট পেন লবাং সুয়ালার উন আন পেন কে লংলি পেন কে প্ল্যাং আহো অর কাচিপারিদেং জিয়া ফানসি বা চিনি পনলো জিরপি জিরপো আতুম নীলি দেট আরাত বাং ফুতিনা ফান্তা কাচুরো পা জিরলো আথে নীলি লবাং সোকে পা চিনি পন আলং নাংলি তুমনা কাছে দন্দন চটকা লিসি আসি তিনা লং সিতামে নাং চিরাপ চিতু দুনলো নীলি ফান পেনাং আনা হেমতু নতুম কিদো নাংলো সি আমেথ্যাং আ নিঙারলো আলামথে নাং বাচি নিলো পেনাং আনা হেমতু নালংকে আলাংলি তুমচে পারাই পনলো জংসি পাংরি পাংদনলে দুপু সিতামে নন আফং আবাংকে শেয়ার রূপ আবাংকে নাম ইক এলো জংসি আকে নাং সদ দুপুলোতে আলাংলি তুম হেম আলং কে নামতাং আবান আসের আবাংসি রিসাইকেল ক্লেমথুসি আকিমি সেলামথুপো লাপেন কে সোশ্যাল মিডিয়া লং সিতামে পেনাং আনা তুম টক ইগলো ননে বয় আলাংলি তুম দেট পেন আংতান কে জুই দামজি আপলে নিং আবাংকে ক্যান্সেল পন দেডলো পুসি জিরপো জিরপি আতুম কার পুলিং আপু থাকছে তামে পেনাং আনা মুলুক আতুম নীলিফনাং চে থানলো পেনাং আনা বাংফু আতুম আর নিবাং তা একরং বেট আতোবার কে দাম আলং সিতামে আমে থাং মেথাং আকার চে পনসি দাম পটি টিল নন আবাংকে আলাংলি তুম দাম রাপেট টিটিল লাপেন মুনিত তুম উন আনপেনকে বাস লাপেন মেট্রো কি দুনসি কি অংলো লাবাং সোয়া জক পেট্রোল ডিজেল আবাং পেনাং আন জকল লাসন্তাক থাক দেট আলং পেনাং আনা দিমালংকে লংলি আহ অর কাছে পারে দেংপন আফাই নাংকে বাদ আবির টাতা নীলি লং নাংলিল জিরপো জিরপিয়া তুম নীলি নিং আরং একপিক আনল আথে নন গ্লোবেল ক্রাইসিস আপড়া হুট ইলি তুম ভারত আরাত আতুম চেলাং পেট পেন কাছে সংদুন থেকে পট নীলি নিং থেল বাং ফুতুন দেট আরাত কাচিরাপ চিতুদুন লাবাং সোয়া জা কং পেন ইলি তুমা ফান আন সুসে জা কং নাং পাঠি ঠুপো কিচু নাং দেং আন নাং পালে একপো নীলি গাছিং হন দেট আরাত ইলি তুমা দেট আলং কে মাহাং কেথেক আর্নি পাংরি পাং দন হেমতুনি সিয়া জাই মেক আলং পেনসি হাম ফাঙা ফান্তা ইসি রং আ জে আসন নাং চেমান দিটি আসি তিনা হেমতুন চিতামে আলাংলি তুম আনিং কারং আ পড় হুট কাপড়ে কাফানতা পাংরম পনলং আসনতে পুসি কেমাথা আলাংলি তুম আলুহি আফান নিং কাং সাম্পেন গিপ কা চিপি লাপুসন্তা দো জিরপি জিরপো আতুম মহারাষ্ট্র নন্দের পু আদিম আলং ইসিয়া হেমতুন আতুম আলাংলি তুম আনিং আরং কা চিপি পেন লাপুসন আশাই সি ক্লেম পনল লাকি ইলি তুম কা দো কাবি আফানতা কাচিং কি চিথান পন মেমি বিনংল লাদাখ নন্দের বাহাদুরপুরা আলং পেটকার আহেমতুন দো বাংসু হেমতুন আতুম মাথালো জংসি কাপড়ে কা ফান্তা আনিং পারং পঞ্জি পুলোতে লাপুসোনা হরমুসি পাজির পনাংপো মো আলাংলি তুমকি সুঙা পড় হুচিতামে আলাংলি তুমা ফান আকেরাব দুপো পেটকার হেমতুন আলং পাংরি পাংদন আমেন পেন সুরি কি থমরা ফর ফ আবাং ফুয়া তুমা ফান এক্সিডেন্ট ইন্সুরেন্স ইংপু পিপনেডল বাংভুতিনা ফান্তা লাক এসি আতঙ্কা আ ইন্সুরেন্স পা কোভার পিপনেডল লাবাংসু আসাইকে দেংনাং কক আথেকে এক্সিডেন্ট পেন মুন্দিত আপ্রাণকে দাম লাপেন লাবাংসু অফি হেমতুন আলং কুসনসি কিসুং গাছে টং নাংমা আলাংলি তুম পেনাং আন থেকদুন লংলো জিরপো জিরপি আতুম সরকার আতুম দেট আলং আহেমতুন তিনা ফান কেরাই কম জিয়া ফান আওয়ার সাই পিপন বমলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আকে রাপেনা জক নিংকানি সি আফান সিকা ইং কয় আনসি প্রিমিয়াম পিনাং চট লাপেন এক্সিডেন্ট ইন্সুরেন্স আফান লাকনি আতঙ্কা লং ইকজি নন আন্দা বাংসু আজুজনা আলং কুটি ফ কেবরানের কেপ আমুনিত আতুম আলি চু এন্দুনল লাবাংসু আজুজনা আলং কুটি ইংকয় রেনের কেপকে ইলিতুম ভারত আদেত আংজির আতুম আসুপি আতুম লাপেন সার্পি মারাতুম হেলো লাবাংসু আজুজনা আকে রাপেনা জক কিসুংকে ফোদেট আহেমতুন আতুম আফান ফাই কুটি সুরি কি থম রা ফারু ট্রক্সি আতঙ্কা পেন আকে

ong akirap longlo. Jirpo jirpia tum. La sontak taksi, Pradhan Mantri, Jivan Jyoti Bima Yojana sitame ke nangsot isivedlo. La bangso ajojana ke rapke, jongsi hemtuna long jongsi, kumarne huni kanti ke phopena jok, chewa ikjui pulote, phula bangso hemtuna phan lakniya tanka pajirponpo. La bangso annual premium ke pharu plira thongke bra trok anchot. La ki arni si, along sikai sira aduli vedlo. La bangso ajojana ke rapen, pini an kuti inkoi ra trok si pen, aki onga bang phuatum chipa ogdonlo. La pen det along, lakri se hemtuna tumaphan, kuti suri inkoi ra hini atanka, aki raplong ponlo. La bangso apai along penang an atumodolo. Kaprek along, apai abang aso kepa charli, kepa prangdun japan, aki raplonglo. Kaprek abang, apiso abang, ahem kachelang awarsai longlo. Jirpo jirpiatum. Apong tinta kethi dung awar sai ke pachunji aphan small amount pensi pangcheng ponangpo. Lapan labang su asai ke pachunji aphan ili tum keng kam chejordu nangpo. Nili nangli tum ka do kavi aphan nangchuning rikang tungke lapu helo. Nangli tum sitame labang su eskima puthak nangli tum ahem tunalong chithan pon vekta. Nili gaching hon dedarat. Man ke bat along non ili tum ningkan suri suri aprang alam chithan pon sinang. Lake ke kroy thapalam. Kikroy thap ke apong tinta ke tin thap aphan chotkali. Lake ekapa pheri aning jongsi ining dukoklo pulote muniratum ahok alam kachini jisi intungte. Lapen ahok alam arjua matsi intungte. La supena jok alang litum isi a decision en pen amina se pasung pon krungpo. La sontak thaksi hamphang along lapuson amunita do lake science experience lapen logic anat kikroyatum. Kikroy thap pen kekroy pa mi ahina nat atowar ki dunki ke joy ke kali lapeni lila son thak thaksi isi kekroy pa mi atowar ki chuna puthak nangli tuma phan than poning tum jirpo jirpia tum asamalong isi avo long ponlo phula so avo amen ke hargila hargila ki isi ke prekje ka vo lake nature ahina nat ke pangthira phan isi arputhe tando bonta asamalong penang anadimalong ke penang ananing kan pentala bangso abu afan ke akyar tangdu pusi hokponlo munira tumla bangso abu afan adung are along sitami padulong wangwe aphong tin sitami labangso hargila kachepata ra theng piarong sitami thum attitude nangle tum matha ikha nature hi nanat ke pangthir anat ko anni ifana ke rap abu non ke labangso abu afan munita tum কাফেরিয়া তুমন দুথুরংল লবাংসু আংবং বাইলোজিস পূর্ণিমা দেবী বর্মন লহাইনাং থেক দুন লংপেন আলাংলি মুনিত তুম লবাংসু হারগিলা আবু আপুথাক কাফেরে থাপ আপুথাক কেপচেলা ঠুজি অফানসি লামচাক চিপি পনলো আলাংলি সোয়ালো আতুমপেন চিংকি জিথান পনলো লপেন আলাংলি মুনিত তুম অফান সায়েন্স আপুথাক থান পনলো ননকে পেনাং আনাসার পিমারা তুমকে লবাংসু অভিজান আলং চিরাপ চিতু দুন বমলো নোনকে মুনির তুম আনিং চেলার পাংচেং পনসি আপ্রাং হালা বংশ হারগিলা আবু আফান কেরতাং দু পুপেন কার্পলুং প্লুং আবু ননকে ফুলা বংশ আবু আমেন পেনসি চেথাং পনলো পেনাং আনা রং আসর আসার পিমার আতুম লবাংশ আবু কেরাই কমজি আফান আপ্রাং বাং বমলো ননকে আলাংলি তুম আফান হারগিলা আর্মি পু আমেন পেনসি চিনি পনলংলো লবাংশ আসার পিমার আতুম হামফাং আলং সিতামি চেসং পনলো হামফাং আলং লবংসু হারগিলা আবু আপুথাক থান পাচিনি পঞ্জি অফান আজু অনারলো সিতামি ক্লেম চেপা দুক পনলো আলাংলি তুম আংথেক পাকলাং পনলো জংসে আহক পেটা বেটা থান পন পুলোতে কুয়ানলো নি সুরি সুরি আলাম কে ক্রয় থাপ আলাম সিতামি চেলাড়ুন জিরপো জিরপিয়া তুম নিলি কাইকে তা নিংজে ইকবেড়ল কাইকে পাথুবেরা তুমকে কাইকে তা পাপুবেরপো নন দেত আলং নন কে থুরমিয়ারি সোয়ে জাঙা তুম আফাই নাংবাদ বমলো লাতুমকে পাথুতা পাথু বমলো লাপেন পাপুতা পাপু বমলো আপ্রাং বান লাংদামলো পুলোতে ননকে পেনাং আনকে থুরমিয়ারি সোয়ে জাং আতুমকে কে পাথু আহিনা নাচি কেরিয়ার চেসলামপন বমলো নীলিনা গালিয়ানালং পাশন নি আকাবর ইয়ালাম আর্জুলং ইকলো লাকে ইসিয়া বাংকে নাগাল্যান্ড বেবি লিক আমেন কার্জুলং পেন নালিতো মাথা তাহাইপ লাকে কি বিহেক আউস মারাতুম আফান রং রু কি জুই কে পাথু তাপ আলিকি কি তিনজি বনসিতা লাকে লাপুসন গালি লাগে কি বিহেক আউস মার নিংকান ফ পে

ningkan krihini arta atom aphan aliglu lapen lake alangli tuma speed lapen telian ke langji aphan labangso alik ke pangcheng ponke lake usomar atom aphan footballer hinanat aning ke pahang ponji aphan ningkan phop ningkan krihini arta supin so lapen so arlo atom sitami nagalen bibi lek along chapati dun longlo labangso alik ki binon ke ningkan ke thom an playing ik etlo labangso alik pena jok penang ana usomar atom aphan penang an aningrung ponlo jirpo jirpiatum nagalena long puthot isi akabor ipon dothulang labangso amen lake nagalen women futsal league nale tuma phan labangso futsal isi amen kimi putahaipo nirinang than ekpo futsal aphan indoor football putapu football pathua klamanta susi kibi ke pathua hojitame players angbong bol ka chepachon a technique mate abidi sitami thek pik piklo The Nagaland Women Football Futsal League Ahin Bangso ke patu suwalu atum aphan awar sai ki pithega pot penang anang jiratum methang telen japaklang longlo ninga klong pen churulo Nagalena sorapan lapuson awar sai ki pipon thega pot jirpi jirpo atum non ke technology akai kai ke amachi akimia sai amu nangchilar bomlo non lirmia kai hut kai ke si akimi technology nangka chilarlo Lapen non lirmia kayahut uwe kimia tum abare mahormula pen hakoko alama puthak kupuson pensi kirimpo angkur pen kachini edji afan kupuson si keklem nangpo pumonita tum akar judo Nalanda University ahin pen bangso puthak lam voi pidunlo Nalanda University ke ningkan hinia prang nili impudamlo bangso University ke hakoko ningkan suri siso se কোসন সি মুনিতা তুমকে ক্লেম কে দাম লাপেন কোপুসন পেনসি হাকো পেন নন আন কাচে প্রেক মাতে নাংকা চেলার লাবাংসো পু থাকসি বাংসু ইউনিভার্সিটি অলং রিসার্চ মাতে কিরিতালি পন বমলো লাসন সি পেনাং আন আনিম জুতাং হাকো আহুদ মুনিতা তুম কে দো কে থাক চুক্লেম চো দাম লাপেন আসন চন আলাম মাতে হরমু আপু থাক আনতা বাংসু ইউনিভার্সিটি অলং কাবিরতি পন্দো নালন্দা ইউনিভার্সিটি কনভোকেশন আহুত নীলিতা চিতং দুনলো নীলিথেক দামলং আং তানপান কেবাং আতুমতা বাংসু ইউনিভার্সিটি আলং নাঙ্গাচারি আতুম দোপিক লাসিনিং আক্লং পেন নলান্দা ইউনিভার্সিটি আফান চুরুলো লাসনসি কাপ্রেক ইউনিভার্সিটি আতুমতা মাথা পার্শিক পন আকেনাংসট জিরপো জিরপি আতুম নন আকাই কিমি আহুত পেনাং আনারি সুয়ে জাং আতুম টেকনোলজি আপুথাক আং তন পেন কেথেক আতুমতা দোপিকলো লাসনসে দিল্লি আরং সুপি আলং কেদো সেন্ট্রেল সংস্কৃত ইউনিভার্সিটি আলং বিটেক প্রোগ্রাম ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডাটা সায়েন্স তা আকিমি ইংপুলো নন মডার্ন টেকনোলজি আকায়াহুদ ইন্ডিয়া আলং বাংা কেরাপ চিপারিদেং দি পিন পেন মেথাঙা মাছি লাপুসন আসাই আং দেং ক্লেমলো লাপেন লাপুসন আসাই কে দেং পনথেক কে মেসেন আসাইলো এ আই আই রিসিম মতে আতুলসকে মেথাং ইন্ডিয়া আলাম পেন ই আই পেনসি পেনিং জি পঞ্জি আফানতা আকেরাপলং পনপো লাসি সেন্ট্রেল সংস্কৃত ইউনিভার্সিটি আফান নিলিহীন পেন এপ্রাংকে বাংজি আফান হির জুমি পাজিরলো জিরপো জিরপিয়াতুম ভারত আলং আজুতাংকে পিয়ঠিয়া ডাঙা লংতা লি লাপাচনলো পিয়ঠিয়া ডাঙা মুনিতুম এডেট আজুতাং পেন্ডেং সম্পদ মিয়ডং প্রাকসো লাপেন কাপ্রেক কাপ্রেক আসাই আমো আপুথাক নাং কিরিম লাপেন আঙ্গে চারি দোন আতুম দো পিক আনলো ইন্ডিয়া পেন কিলোমিটার সুরি ইসিয়া কে হিলো ক্যারিবিয়ান সি আদুং ডোমিনিকান রিপাবলিক আদেডো নীলি থেকদামলংলো বাং ফারু সি ইন্ডিয়া মুনিদ দো লাপেন মেথাং ইন্ডিয়া আপিন দেং সি কাচি পিন দেং স্পেনিশ আলাম কানিং জি আতুম ইসিয়া সং দো বাং সো আসং আমেন কে ব্রামা কমল ডুমি সিয়ানা পুহেলো বাং সো আসং আতুম কে বেদিক মন্ত্রাস লাপেন বেদিক লিটারেচার আপু থাকসি কে চারলি আলাংলি তুমফান সে কে মতে ট্রেনিং গে পি আবং আবি বন্ত উদ্যোগ কার্যু পেন লকসি চেপা থেকলো লাপেন বেদিক মন্ত্রাস আপু থাক কানিং জে মতে প্রোনাউন্সিয়েশন থেক পিক পিক লাসনসি কাপড়ে কাপড়ে মন্ত্রাস তা থেক পিক পিক লহায় মন্ত্রাস কে পুরক্ষা সক্তম শ্রী রুক্তম শ্রী রুদ্রম দুর্গা সক্তম লাপেন দেবী মহাত্মিয়ম হ্যালো ইন্ডিয়া পে হেলোভিং পুসিতামে ইন্ডিয়া জুতং বাং আদেট আতুম নাং কিরিম দুন দোপিক লবাংসো পুথাক ব্রহ্মা কমল ডোমিনিসিয়ানা

asong atumaphan ning aklong pen kachurupa jirlo ni kaching hon dedarat meghalaya long ke isi inghuna son lapen kelang mesen asine rido kumad matsi meghalaya ke jidam longma halatum ke meghalaya along kelang mi aputhak chinipo lapen kelang mi alir alon aning duji pini man ke bat along meghalaya along ninglo jet kelang mi aputhak chethandam iknang meghalaya along isi adondondo bangso adondon ke thengpi angkur kachi harvet lokpensi bangso adondon kaselam bangso adondon non le kaselam kali bontha pusar pisar akaye hutsi kaselam lasonchi adunga raisita rabar mate deva katiki bielangkung arai raisi katiki amachi kelang abulon dupikan bangso adondon ke thengpi angkur kachi harvet amat haladak ke duarat atum harvet dunsi dondon pachiman detlo lapen non puta thirklonglang bonta bangso atheng piyangkur adondon aki thigali akireng laki isi plangme na mate nature afan kirai komang theklo la bangso adondon laki plangme na lapen munit angbong kaching hon ang thek binonglo non ke meghalaya root bridge aputhak UNESCO world heritage along amen sitami biponlo jirpi jirpotum botor bukanang kachelar ajoini theng piyangkur pen kachelama dulong kate roi jiaphan penang anakotora dukokti tilo lasona por hud meghalaya ratatum sitame plang methang pen kachemana son kerai komaking kam arpu deng thiblo aprang prang ke lasona dulong aphai ko antong ke dulone kalakha ke joi ki gali halada ga soratum amachi kalakha pangchenglo laso phi ke halada ga kheyatum pangsua dolong kelang chari lapen kerai kom ji arpu deng ponlo piniha dagarat atum hum pharu sira ingkoi chu se theng piangkur adolong kerai kom asai klem bomlo ajhaka bitung atum ke aning kan wang ta bangsua dolong ke mi ka hinu aputhak lang chari lo ajhaka tum ke adung arai along ri ke pangchu ji afan nursery sita me pangchenglo lason se bangsu kerai kom ji afan isi choklim ecosystem nangche manlo nangtum theklong ta haipo pining high liver ji aphan padma nong epen pajirlo alangli akai ningkan phokep su se bangso theng piangkura dolong kelang kerai kom asai klemlo alangli bangso asai ke klem ki ile tuma phan ining nang parung binonglo nangle tum mantuni seta bangso theng piangkura dolong langdam long lo pulote social media long মোহর পচেতাক ইথা নাংলিকে পচেতাক বাংসু কেলাং মিমি আমহর ঠেক লং পেন আকাপড়ে গা তুম সিতামি আনিংরুং পনপ নীলি গাছিং হন দেটারাট ইলি তুম আরং আজো ইংথির জির ইলি তুম আরং সু পিলাং মেসেন নাংজি পুকি ইলি তুম কাদো কবিতা আর ইহুর বন সিতামি ইলি তুম আদুংারাই আকেতের কে এর কিথু কাং চে হরমু আংসম হ্যাঁ হুই কমাত ল কে বারপ পুনাংলি মথাদাম ইকমা আকি অংদুং আরাতা তুমকে আকেতের আংসম থেক লকসিতামে বাংকেওয়ারা তুমদুলু পুসি মাথা লাপেন লাংকাং দিং পদাম জুইটি টিসিকে অং সিতামে ইলি তুমাং বংলা সোনাকে মাথা তুমদাদু আলাংলি তুমাকে মাথা পেন ইলি তুমা ফান্তা ইনিংনা পারুংলো মধ্যপ্রদেশ রাজগর ডিস্ট্রিক্টালো বিয়াওয়ারা পুয়াদিম আজহাক ইংজির মারা তুমা পুথাক নিলি কাচিনিয়াওয়ার সাইলংলো আলাংলি তুমা দুঙারাই কেবারচো প্লাস্টিক আকেতের কেপাভিয়ার জিয়াফান লামচাক চিপিলো কোমাতনি সিবাং পেন আকাচে লড়কে ওয়ানজি পুকে মাথা দাম দে আলাংলি তুম আমে থাঙা মাছি প্লাস্টিক আকেতের বং আবান হাই হুই পাংরুম পাংচেংলো পিজো পিজো পেন বাংসো আসাই পাপ্রাং বমলো লাপেন আফিকে বাংসো আ প্লাস্টিক পুথত ইকো ব্রিক্স পাচেমানচুলো পিনি বাংসো ইকো ব্রিক্স আলং আলং কিকিম কেরাং ই পেন আলির আলন নাং দুলো রাজগর আলং কেদামতং পেনং আনাচিক্লু আলং পেনং আলিনা প্লাস্টিক রিসাইকেল ক্লেম থুসি মেসেন পেন চেপারদেং লংলো মাতে আপ্রাং প্রাং তো মন্তে প্রিন কেপাচি হু লাহাই প্লাস্টিক পিনি বাংসু আ প্লাস্টিক আংজির মারলি আতুমাকা বর ইপেনা জক রংসুপি আলির আলন কি পি আলং চিরাপচি তু দুনলো বিয়াওয়ারা আলং ইংজির মারডি আর রাত লাপেন বাংসু আকেং কাম আলং কচেরাপ দুন তু আনাতুমা ফান নিং আক্লং পেন চুরু ইগলো নীলি গাছিং হন দেদারাত এসন কেনাং সদা পুথাক

0: Japan penang anarat atum kidutok pen nangchuning riglo labang ke Ganesh utsop pen akachira baputha a hokpet ke Ganesh utsop katalon Japan penang apor dolang sidame bangso aputha ke nonamasi ka chethan padu nangji puji ratatum nilipan nangchuning riglo a hoktema Ganesh ji akumlin ki thiba sai ke aprang pen si pangcheng detiti kumlin ki thiba tum lapen kumlin আবিপার কে ক্লেমপেন কাচেরাব আতুম নন পেনসি চিরক তকলো লাসি নি লিনাগলি তুম গা দোকা বিয়া ফান্তা নাকচুনি রিং তুম নাগলি তুম না হকলে গণপতি বাপ্পা আকুমলিন পারজা পুসিতামে ইলি তুম আদের আলং লি পেন কি থিপ আকুমলিন লাপেন ইলি তুম আলং রি আহন সিরি আরি দেং পেন কি থিপ আকুমলিন সি চিপরে দেং নাংজি কুমলিন কি থিপ আবাং ফু আতুম আফান কাচুনি রিকাং তুম কে লং লি পেন কি থিপ আকুমলিন লে আর ডিপি ইগনন লাবেন কুমলিন কে নাম আরাদা ফান কাচুনিং রিকাং তুমকে কুপি পেনসি কুমলিন কে থিপমা লাবেন কোনার আদের সি কে থিপমা লাসু আবাং লাং পামি নাংজি প্লাস্টিক অ পেরিস পেন কে থিপা কুমলিন কে নাম ইগদ্রে জ্রিপু জ্রিপিয়া তুম লংলি পেন কে থিপা কুমলিন কে পূজা ট্যাং দেটা ফি কুমলিন লাং কে জক আহুতা জয় কে পেন ইংজির এটপো বাংসো পেন আজক ইলি তোমা লাং রয় লাং জেং লাং হে লাপেন তো মন্তি প্রিন্স তামে আকে জগ বান্ধুপো ইলি তোমাকে ক্রয় জিতামে দো বম্পো লাপেন প্লাং মেথাং কেরাই কমতা ইলি তুম আর পুদো ইলি তো মান্তু নে জিতামে মেথাং আহন সিরে পেন কুমলিন নাম লো পুলোতে ভোকেল ফর লোকেল আলামসি আর ডি পিলো ননফং গণেশ উৎসব আহুত লাপেন লাসন রঙাজি তিনালং জিতামে লাহাই আলাম আপুথাক আর সিক জিতপেন মাথা নাংপো লাপেন দেট কপাচিং থুর আকেং কাম সিতামে দেং পো পুসি নীলি নিং ঠেলো জিরপি জিরপো আতুম ইল তুমা দেট আলং যা কং গেথে নাই কে ইলি তুম রাত হেলো দেট আলু কাপ্রেক কাপ্রেক আলং রি আলং আকেথে আকি বি আকবর ই পেন আজক ইলি তুম পেনাং চাডি দুন লংলো ইলি তুম জং সি নিং আলু কাবর ই আলাম মাথা থিপ লাপেন হাম ফাং পেন চিরাপ চিতু পুলোতে আজাদ আকাচে লার্টা ওয়ান উন নাংলি তুমতে বকতে রে লাসনা কাবর ইয়া পুথাক দো পুলোতে নীলি ফান কি দো পেন নাকপাচিনি ইক ব্যাক্থা নাংলি একে মাথা লাপেন নাংলি আবিদি সুরে নাংলো ইক বম নাংজে নাংলি দুংমালম কপিনি আসাপ সুবেদ আকাবর ই পেন দেট পিয়া ফান আনিং রুং তাহাইপো মোনাং ক্লাং পুথত চেতং থু ইক নাং দেট আরাত আতুম আকি মিয়ালাম আপুথাক চেথান চিমুম ইক নাং নাংলি লাপেন নাংলি দন রাব আতুম দো মে থাক মে লাপেন এসন আলাম লাংকা বিয়টি আলাম ক্লাম ইক ব্যাক্টু আর বি আলাং এলি তুম রাইদুন বেগ নাংজি কেস দারেন বাংসো আকিং কাম আসাপ্তা পাতিকুক লং নাংনে তাংতে এলি তুম আনু তিনটা আর বি আলাং পাং জগ নাংজি পুসি নীলি চুনিং রি ইগলো নিং আকলং পেন চুরু ইগলো কার্ডম
1: লাপোয়ানা পর্ণাং লিতুম কার্বি আলাম লার পেন ইংডেং ফারুই সিরা থমকে প্রাভ আকে হাই নরেন্দ্র মোদি আনিং আর লো আলাম থেকে চায় আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী দিফু পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে দেবাং আমেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি বীরেন তিমুং লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম পনাবাং আমেন লাকে নাওমি টকবিপি নন স্টুডিও ঘুরিয়া পরফাই ক্যাব প্লেংজি ডক ডক ল লাসি আকাশবাণী ডিফু স্টেশন আলং পেনকে রট কাপার জুকে লাপোয়ানসি কাংতন ইকলো পুথত পেনাবাতা পরফাই ফরা মিনিট ফকে বা পরলে যে টং থুইকলো নাং তো তাংতে নিলিতাকে ধরিকল দমি থাকমি কারডম জয় হিন্দ।